বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ সোমবার, 9ই ভাদ্র, 1433, 10ই রবিউল আউয়াল, 1448 হিজরি, 24শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন রাকিবুল হাসান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: eligible officers of Bangladesh Navy holding the ranks of Captain, Commander and Lieutenant Commander and officers of Bangladesh Air Force holding the ranks of Group Captain, Wing Commander and Squadron Leader for promotion to the next ranks. Prime Minister added that professional skills, leadership qualities, discipline, integrity, loyalty and overall suitability for appointment should be given priority in evaluating officers for promotion. He said, Bangladesh Navy and Air Force, alongside safeguarding the country's independence and sovereignty, have been making crucial contribution to maintaining internal peace, discipline and stability and assisting the civil administration in tackling disasters. Tariq Rahman thanked the chiefs and all members of the two forces for the contributions and sacrifices in serving the country. Before opening the selection board, Tariq Rahman adorned Chief of Naval Staff Kondukar Mizbaul Azim with the Admiral rank badge and congratulated him on his appointment as new Navy Chief. The Prime Minister later inspected several important operational installations of Bangladesh Air Force. President Mirza Fakhrul Islam Alamgir held his first official engagement at Bongo Bhavan yesterday. Earlier, a smart contingent of horse-mounted team of Bangladesh police welcomed the president on his arrival at Bongo Bhavan. A smartly turned-out President Guard Regiment PGR contingent gave him a guard of honour as part of the welcoming ceremony. The president then proceeded to his office and signed official documents. The government decided to form a directorate to rehabilitate victims of enforced disappearances and extrajudicial killings during the rule of deposed Prime Minister Sheikh Hasina. The decision was taken at an inter-ministerial meeting chaired by Liberation War Affairs Minister Ahmed Azam Khan at his office yesterday. The minister said the state wants to formally recognize sacrifice of victims of enforced disappearances, extrajudicial killings and those who were killed brutally, lost eyesight and became disabled. He said the proposed directorate would act as a permanent deterrent against re-emergence of any fascist rule to snatch people's democratic rights. Newly appointed Information and Broadcasting Minister Andalief Rahman called upon the heads of different departments under his ministry to work in coordination to ensure transparency and accountability. He made the call at an introductory meeting with officials and employees of the ministry at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister said the government's main goal is to ensure an environment of free and open journalism by breaking the culture of control that was imposed during the tenure of fallen government. Andalief Rahman said it is the moral responsibility of the government to project correct information to the people about government activities. At the meeting, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary stressed speedy implementation of the plans adopted by the ministry and its departments. He said infrastructure development and modernization of important institutions of the ministry, including Bangladesh Betar and Bangladesh Television, need to be completed quickly as it will improve quality of the services as well as recognition and reputation of the Ministry of Information and Broadcasting will further enhance. This is Bangladesh Betar giving you the news. Newly appointed Local Government Rural Development and Cooperatives Minister Dr. Abdul Mohin Khan said local government elections will be held as per constitutional rules. He said this while exchanging greetings and views with heads of various organizations and departments under his ministry, including media personnel at the Secretariat yesterday. The minister said the present government will not hold elections like the ones held during the fallen government. He said BNP does not believe in the politics of revenge and the government is genuinely moving forward to restore a democratic system. State Minister of Foreign Affairs Shamma Ubaid Islam said resolving the protracted Rohingya crisis is a political and moral responsibility that the international community must collectively bear, stressing that Bangladesh cannot be left alone to bear the burden. She was addressing a dialogue titled Rohingya Crisis, Entering 10 Years from Humanitarian Response to Sustainable Solutions, jointly organized by Diplomatic Correspondent Association Bangladesh, DCAB and Oxfam in the capital yesterday. Today. Terming the 10th anniversary of Rohingya crisis marks a moment for reflection, reckoning and most importantly renewed action. The state minister warned against allowing another decade to pass without a sustainable solution. At least 30 people were killed and 22 others seriously injured when a mountainous heap of refuse collapsed at Conakry's largest landfill, triggering a landslide that buried nearby shacks. The disaster occurred in the Dar es Salaam area after torrential rains that washed over the open-air dump, destroying several homes. Cricket in Bangladesh climbed three places to a record six in the ICC Test rankings despite series-ending defeat to Australia in Mackay. Bangladesh lost the second test by an innings and 51 runs. Final scores, Bangladesh 64 and 95 and Australia 210. The two-match test series between two countries ended in a 1-1 draw. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining coastal areas. Under its influence, squally weather may affect maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Coxsabazar, Mongla and Beira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Kollam, Borishal, Pottakkal, Noakhali, Kumilla, Chattogram, Coxsabazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman directs giving priority to merit and professionalism in promotion of forces. President Mirza Fakhrul Islam Alamgir begins official duties at Bongo Bhavan. Government to form directorate to rehabilitate victims of enforced disappearances and extrajudicial killings. Newly appointed Information and Broadcasting Minister calls for coordinated action to ensure transparency and accountability. Local government elections to be held as per constitution, says LGRD Minister. International community must share responsibility of Rohingya crisis, says State Minister for Foreign Affairs. Guinea rubbish landfill collapse kills 30. And Bangladesh moves to the sixth place in the ICC Test rankings. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বেতার খুলনা খবর পড়ছি ইরামনি মণ্ডল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা ঘাসিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন রোধে পাইলিং বাঁধ নির্মাণ করা হবে। ভাঙন রোধে নতুন করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি গতকাল বাগেরহাটের রামপালে রমজাইপুর এলাকার নদী ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রমজাইপুর গ্রামের অধিকাংশই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ড্রেজিং এর প্রভাব ছাড়াও আন্তর্জাতিক এই রুটে চলাচলকারী জাহাজের ঢেউ ও জোয়ার ভাটার আঘাতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তায় দ্রুত এই ভাঙন রোধ প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল ও উপবিভাগীয় প্রকৌশলী মিরাজ মোল্লা এ সময় তার সাথে ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচন করবে। দলের মধ্যে কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। তিনি গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মোহাম্মদ রাশেদ খান বলেন, সরকারি অফিসার কর্মকর্তাগণ সেবা প্রদানে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপনের জন্য ইউএনওকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোবারকগঞ্জ চিনি কলের এমডি যুবদল সহ এবং ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা বলেছেন, খুলনায় ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এই সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে একসাথে কাজ করতে হবে। তিনি গতকাল খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর 26তম ওয়ার্ডের বিহারী কলোনি মোড়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শফিকুল আলম মোনা বলেন, ডেঙ্গু বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। আক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি জনবসতিতে পরিচালনা করা প্রয়োজন। তিনি পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীকে আরও সচেতন হওয়ার এবং ডেঙ্গু দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি ও সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি সহ সদস্যবৃন্দ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের 24-25-26 নম্বর ওয়ার্ডে গতকাল মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হয়। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ শামিল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ওহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় গতকাল নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় তিনজন বাড়ির মালিকের কাছ থেকে 11,000 টাকা জরিমানা আদায় করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঝাউডাঙ্গা কলেজ ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 150 শিক্ষার্থীর মধ্যে আমগাছের চারা বিতরণ করা হয়। কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে সব চারা বিতরণ করেন। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে কলেজের গভর্নিং কমিটির সদস্য, কলেজের উপাধ্যক্ষ ও ইউপি সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় 9 নম্বর ওয়ার্ড একাদশ 1-0 গোলে 2 নম্বর ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন,
2: বর্তমান সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে, ইতিমধ্যেই আমরা ক্রীড়াকে যারা পেশা হিসেবে নিচ্ছে সেই পেশাজীবীদেরকে আমরা কিন্তু মাসিক ভাতা দেওয়া শুরু করেছি এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি। আমাদের স্লোগান হচ্ছে ক্রীড়া হবে পেশা, পরিবার থাকবে ভরসা। তো আমরা চাইব যারা খেলাধুলার প্রতি অনুরাগ আছে বিভিন্ন সেক্টরে, ফুটবল, হাডুডু, ক্রিকেট বা অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, সর্বক্ষেত্রে যারা ভালো করছে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা প্রমোট করার জন্য চেষ্টা করব।
1: কচুয়া বিএনপির সভাপতি সর্দার জাহিদের সভাপতিত্বে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন সহ খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদ আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয় মাঠে 4-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় গোপীনাথপুর যুব সংঘ টাইব্রেকারে 4-1 গোলে চালিমিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীরমুগ্ধ আন্ত ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টে বিজেই ডিসিপ্লিন ও ফিজিক্স ডিসিপ্লিনের মধ্যকার গতকালের খেলাটি 3-3 গোলে ড্র হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে, মোল্লা আবুল বাশারের কথায়।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনবেন গাজী মাজারুল আনোয়ারের কথায় এবং ইফাতারা নার্গিস ও এঞ্জু কিশোরের কণ্ঠে গানটি।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় সুদীপ কুমার কুণ্ডু।

শ্রাবণ বিদায় বিদায় নিয়েছে সেই কবে, চলছে ভাদ্র মাস, বর্ষার খেয়ালি প্রকৃতির কাছাকাছি এখন শরৎ। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো বা মিষ্টি রোদ্দুরে নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি। শরৎকালের মধ্যেই যেন বাংলাদেশের হৃদয়ের স্পর্শ পাওয়া যায়। নদীর তীরে তীরে কাশফুলের শুভ্রতার প্লাবন, মাঠে মাঠে সবুজের মেলা, এত নীল আর এত সাদা সমাবেশ শুধু শরতেই দেখা মেলে এই রূপসী বাংলায়। আমরা বিধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো নিরেমল নীল পথে। এসেছে শরৎ, নির্মল নীলাকাশ, গুচ্ছগুচ্ছ শুভ্র মেঘের ভেলা, দূরে সাদা কাশের বনে পাগলা হাওয়ার মাতামাতি। শরৎ হচ্ছে আকাশ ও মাটির মিলন, একদিকে নীলাকাশ আরেকদিকে কচি ফসলের দুরন্তপনা, একদিকে সোনা রোদ আরেকদিকে সবুজের কচি মুখ, সঙ্গে আকাশ ও মাটির যে হৃদয়াবেগ তা হৃদয়কে নাড়া দিয়ে যায়। ভাদ্র মনকে উদ্বেলিত করে, প্রকৃতির সবুজ ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, এই স্নিগ্ধ রূপ দৃষ্টি ছুঁয়ে উচ্ছ্বসিত হোক আনন্দে এবং সকলের মনকে উদ্বেলিত করুক। প্রিয় শ্রোতা, প্রকৃতি তার ভালোবাসা দিয়ে আপন করে নিতে চায় মনকে, শরৎ সেই ভালোবাসার মনে দোলা দিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

প্রিয় শ্রোতা, দৃষ্টিপাতের আজকের আয়োজনমালায় থাকছে খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি, থাকছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের এই দিনে। এ বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় আছি আমি সুদীপ কুমার কুণ্ডু।

0: প্রিয় শ্রোতা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরিতে। তথ্য সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
1: আজ সোমবার, 9ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 10ই রবিউল আউয়াল 1448 হিজরি, 24শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:41 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:27। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%। জানিয়ে দিচ্ছে ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 7:15 রূপসা এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির, এছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। জানিয়ে দিচ্ছি বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

অ্যারিস্টটল বলেছেন, কোনো রাত এত বড় না যে দিন তার শেষে আসবে না। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। সর্বোচ্চ আসন পেতে চাইলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ করুন, বলেছেন সাইরাস। প্রিয় শ্রোতা, আজ ২৪ আগস্ট, আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ হোক আপনার জন্মদিন।

0: ইতিহাসে আমাদের পথ দেখায়, উন্মোচন করে নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এবারে রয়েছে আজকের এই দিনে। পড়ে শোনাচ্ছেন পল্লী মণ্ডল।
1: ১৬৯০ সালের আজকের এই দিনে ইংরেজি ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়। ১৮১৪ সালের এই দিনে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়। ১৮১৫ সালের আজকের এই দিনে নেদারল্যান্ডের আধুনিক সংবিধান গৃহীত হয়। ১৮২১ সালের আজকের এই দিনে মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯১৩ সালের এই দিনে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরস্পরকে আক্রমণ না করার চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৪৯ সালের আজকের এই দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো গঠিত হয়। ১৯৭২ সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে। ১৯৮৮ সালের আজকের এই দিনে বাংলাদেশি সাংবাদিক সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন মৃত্যুবরণ করেন। ১৯৯১ সালের এই দিনে ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। জন্ম ১৮৯৮ সালের এই দিনে নোবেল বিজয়ী চিকিৎসক ও কোষ জীববিজ্ঞানী আলবার্ট ক্লুদে জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালের এই দিনে আমেরিকান অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী হ্যারি মার্কুইটস জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালের এই দিনে ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ২৪শে আগস্ট ব্রাজিলিয়ান লেখক ও গীতিকার পাওলো কোয়েলহো জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালের আজকের এই দিনে মার্কিন অভিনেত্রী, লেখিকা ও সমাজকর্মী মার্লি ম্যাটলিন জন্মগ্রহণ করেন। মৃত্যু ১৮৮৮ সালের আজকের এই দিনে জার্মান পদার্থবিদ এবং গণিতবিদ রুডলফ ক্লাউজিউস মৃত্যুবরণ করেন। ১৮৯৪ সালের আজকের এই দিনে প্রথম বাঙালি স্থপতি নীলমণি মিত্র মৃত্যুবরণ করেন। ২০২১ সালের আজকের এই দিনে ইংরেজ সঙ্গীতজ্ঞ চার্লি ওয়াটসন মৃত্যুবরণ করেন। ২০২৩ সালের আজকের এই দিনে একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর ব্রেই হোয়াইট মৃত্যুবরণ করেন।

প্রিয় শ্রোতা, আপনার শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে।

0: বর্ষায় সবচেয়ে বড়
1: জনস্বাস্থ্য সমস্যা চিকুনগুনিয়া। বিশেষজ্ঞগণ বলেছেন, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব সেপ্টেম্বরের পুরো সময় পর্যন্ত চলবে, কিন্তু এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অনেকেরই খুব একটা ভালো ধারণা নেই রোগটি সম্পর্কে। চিকুনগুনিয়া আসলে এক ধরনের ভাইরাস জ্বর, মশার মাধ্যমে দ্রুত ছড়ায় এই রোগ। মূলত এডিস মশার কামড় থেকে এই রোগ হয়। যেহেতু বর্ষায় এই রোগের প্রকোপ বাড়ে, তাই আগে থেকেই সচেতন হতে হবে, জানতে হবে এর কারণ প্রতিকার। মনে রাখতে হবে, চিকুনগুনিয়া মরণঘাতী নয়, সুতরাং চিকুনগুনিয়া জ্বর নিয়ে আতঙ্কের কিছু নেই। প্রিয় শ্রোতা, স্বাস্থ্য কথা পর্ব থেকে জেনে নিন চিকুনগুনিয়া রোগে করণীয় সম্পর্কে। উচ্চারণে নূরজাহান আক্তার।
2: চিকুনগুনিয়া রোগের মূল উপসর্গ হল জ্বর এবং অস্থিগ্রন্থের ব্যথা। শরীরের তাপমাত্রা অনেকটা প্রায় 104 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, তবে কাঁপুনি বা ঘাম দেয় না। জ্বরের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, চোখ জ্বালা, গায়ে লাল লাল দানার মতো র্যাশ, অবসাদ, অনিদ্রা, বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে। শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে অস্থিগ্রন্থিতে তীব্র ব্যথা হয়, এমনকি ফুলেও যেতে পারে। তীব্র অবসাদ, পেশিতে ব্যথা, অস্থিগ্রন্থির ব্যথা ইত্যাদি জ্বর চলে যাওয়ার পরও কয়েক সপ্তাহ থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এমনকি মাসের পর মাসেও অস্থিগ্রন্থির ব্যথা বা প্রদাহ থাকতে পারে, যা অনেক ক্ষেত্রেই রোগীকে অস্বাভাবিক এমনকি মাসের পর মাস অস্থিগ্রন্থির ব্যথা প্রদাহ থাকতে পারে, যা রোগীর স্বাভাবিক ব্যথার এতই কাতর হন যে হাঁটতে কষ্ট হয়, সামনে বেঁকে হাঁটেন। অন্যান্য ভাইরাস জ্বরের মতো চিকুনগুনিয়া রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এর চিকিৎসা মূলত রোগের উপসর্গ নিয়ম করা। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং প্রচুর পানি বা অন্যান্য তরল খেতে দিতে হবে। জ্বরের জন্য পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। তীব্র ব্যথার জন্য অন্য ভালো ওষুধ প্রয়োজন হতে পারে। রোগীকে আবার যেন মশা না কামড়ায়, এজন্য তাকে মশারির ভেতরে রাখাই ভালো, কারণ আক্রান্ত রোগীকে মশা কামড়ায় দিলে, কোনো অসুস্থ বা সুস্থ রোগীর মশা কামড়ালে ওই ব্যক্তিও রোগে আক্রান্ত হবে। চিকুনগুনিয়া জ্বরের কোনো প্রতিষেধক নেই, কোনো ভ্যাকসিন বা টিকাও নেই, তাই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হল এডিস মশা প্রতিরোধ। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং মশা নির্মূল করাই মূল লক্ষ্য হওয়া উচিত। বাড়ির আশপাশে যেখানে পানি জমে থাকতে পারে তা সরিয়ে ফেলতে হবে এবং নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডাবের খোসা, কোবল পানীয় ক্যান, ফুলের টব, এসব স্থানে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দরজা জানালায় নেট লাগানো, ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। জেনে রাখা ভালো, এডিস মশা মূলত দিনের বেলা এবং ঘরের বাইরেই বেশি কামড়ায়। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থাকতে পারে বলে আশঙ্কা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঘরবাড়ি এবং আশেপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

প্রিয় শ্রোতা, চলো না ঘুরে আসি পর্বে। আর শুনবেন রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত পিঠাভোগ রবীন্দ্র স্মৃতিকেন্দ্র সম্পর্কে, রচনা ও ধারাবর্ণনায় মামুনুর রশিদ।

তোমার মনে ফুটল যে ফুল, রইল তারি বাস, দক্ষিণ ডিহির সবুজ ছায়ায় কবিগুরুর বসবাস। প্রিয় শ্রোতা বন্ধু, প্রকৃতির বুনো রোমাঞ্চ ছাড়িয়ে আজ আমরা পা রাখব খুলনা জেলারই ইতিহাস, ঐতিহ্য আর সাহিত্যের এক অনন্ত রূপময় আঙিনায়, যেখানে হাওয়ায় ভেসে বেড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আর ইতিহাস কথা বলে ওঠে শতবর্ষী আম কাঁঠালের ছায়ায়। শ্রোতা বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত কবির শ্বশুরালয় ও স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে।

খুলনা শহর থেকে মাত্র 19 কিলোমিটার উত্তরে ফুলতলা উপজেলা। মহাসড়ক থেকে একটু ভিতরে রূপসী ফুলতলা গায়ের শান্ত শ্যামল পথ ধরে এগোলেই চোখে পড়বে ছায়াঘেরা এক অনবদ্য উদ্যান দক্ষিণডিহি। এই দক্ষিণডিহি গ্রামটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সাথে দারুণভাবে জড়িয়ে আছে। এটি একই সাথে কবিগুরুর মামাবাড়ি এবং পরবর্তীতে তার শ্বশুরালয়। কবির মাতা সারদা দেবী এবং সহধর্মিনী মৃণালিনী দেবী দুজনেরই জন্ম ও শৈশব কেটেছে এই দক্ষিণডিহির সবুজ মাটিতে। 1290 বঙ্গাব্দের 24 অগ্রহায়ণ দক্ষিণডিহির কন্যা ভবতারিণীর সাথে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। আর বিয়ের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার নতুন নাম রাখা হয় মৃণালিনী দেবী। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে পা রাখতেই সুবিশাল দুইতলা ভবনটি আপনাকে এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো আমলের স্থাপত্যে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত এই ভবনের চারপাশে রয়েছে নানা প্রজাতির ফুলের বাগান, সারি সারি প্রাচীন আম ও মেহগুনি গাছ। ভবনের ভেতর প্রবেশ করতেই ঘরগুলোতে দেখা মিলবে কবিগুরু ও মৃণালিনী দেবীর স্মৃতিবিচারিত আলোকচিত্র, তাদের হস্তলেখা, বংশতালিকা এবং নানাবিধ ঐতিহাসিক স্মারক। এখানে এসে ছায়া নিবিড় কোনো আম গাছের তলায় বসলে মনে হয় এই তো বুঝি হাওয়ায় হাওয়ায় ভেসে আসছে কবিগুরুর কোন সুর। প্রতি বছর 25শে বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে এখানে আয়োজিত হয় 3 দিন ব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব।

দক্ষিণডিহি যাওয়া খুবই সহজ। খুলনা শহর থেকে রূপসা বা শিরোমণি এসে সেখান থেকে ফুলতলা বাস স্ট্যান্ডে এসে খুব সহজেই অটোরিকশা কিংবা ইজি বাইকে চেপে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে পৌঁছানো যায়। খুলনা যশোর মহাসড়ক ধরে যে কোনো যানবাহনে ফুলতলা নেমে মাত্র 10 মিনিটের পথ। যেহেতু এই স্থানটি খুলনা শহরের একেবারেই কাছে, তাই সকালে গিয়ে পুরো এলাকা ঘুরে বিকেলেই খুলনা শহরে ফিরে আসা যায়। তাছাড়া সরকারি ডাকবাংলো ও খুলনা শহরের হোটেলগুলোতে সহজে থাকার সুব্যবস্থা রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকায় এটি নির্দিষ্ট সময়সূচি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। কাজের ক্লান্তি দূর করতে কিংবা কোনো অলস ছুটির বিকেলে সাহিত্য ও ইতিহাসের নতুন আলোয় মনকে সতেজ করতে ঘুরে আসতে পারেন দক্ষিণডিহির এই শান্ত সুনিবিড় রবীন্দ্র কমপ্লেক্স থেকে। আমাদের ঐতিহাসিক এই ঐতিহ্যগুলোকে সযত্নে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

0: বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে, সেখানে স্থানীয় সরকারকে গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রথম 180 দিনের জন্য একটি বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য হল জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। প্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবারে রয়েছে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। পড়ে শোনাচ্ছেন পল্লী মণ্ডল।
1: বাংলাদেশ সরকারের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ মোট 22টি খাত নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় সরকার নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের কর্মপরিধি সারা দেশ জুড়ে। মাত্র 6 মাসে সবকিছু একসাথে উন্নয়ন করে ফেলা সম্ভব না, কিন্তু কয়েকটি খাতে 6 মাসের টার্গেট শতভাগ পূরণ হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশে 1,40,00,000 বৃক্ষরোপণ, 3,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা কাঁচা রাস্তা পাকা করা, 13,265 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ, 11টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, 26টি ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ, নগর এলাকায় 90% বর্জ্য সংগ্রহ, নতুন ওয়াসা গঠন। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা করেছে সরকারের। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের 180 দিনের কর্মপরিকল্পনায় এই বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে 1,40,00,000 বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির 6 মাসের টার্গেট পূরণ হয়েছে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো, রাস্তা, ব্রিজ কালভার্ট সংস্কার, সিটি কর্পোরেশন সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগে পরিকল্পনা অনুযায়ী আশানুরূপ ফল এসেছে। কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা মেরামত, সুপেয় পানি, সারফেস ওয়াটার, বৃষ্টির পানি সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি। পরিকল্পনা অনুযায়ী সব কাজ ধাপে ধাপে শেষ হবে। মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমের সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনী ইশতেহারের দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী স্থানীয় সরকার গড়ে তোলার অঙ্গীকার রয়েছে। স্থানীয় সরকার বিভাগের 180 দিনের কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য হল স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীগণের সক্ষমতা বৃদ্ধি করে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা। এ লক্ষ্যে স্থানীয় সরকার ইনস্টিটিউটের মাধ্যমে 180 দিনের 7,378 জন জনপ্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী 180 দিনের নগর এলাকায় দৈনিক 90% বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় নগরসমূহে সার্কুলার ফিউচার মডেল, 3R পলিসি বাস্তবায়ন এবং পাইলট ভিত্তিতে পৃথকীকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রকল্পসমূহে বিদ্যমান আনুষঙ্গিক পরিবর্তন আনা হয়েছে। 37টি জেলা শহরে এবং 50টি উপজেলা শহরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ চলছে। চলমান প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 3R নীতি বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজারে চলমান প্রকল্পে বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে। ঢাকা শহরে যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে 13টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপন করে ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত আরও 37টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহে ঢাকা ওয়াসার দৈনিক পানির চাহিদা 320 থেকে 325 কোটি লিটারের বিপরীতে প্রতিদিন উৎপাদন 295 থেকে 300 কোটি লিটারে পৌঁছেছে। এদিকে বিএনপি সরকারের 6 মাস উপলক্ষে জনগণ সরকারের 180 দিন শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বইটিতে বলা হয়েছে, গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথম 180 দিনের অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে এতে রাজনৈতিক সংস্কার, জবাবদিহি ও অপচয় রোধে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রান্তিকে চলে

0: আধুনিক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এই রোদ, এই বৃষ্টির এমন আবহাওয়ায় ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ এবং যেসব স্থানে পানি জমতে পারে এমন সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এ আহ্বান রেখেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনা করলেন সুদীপ কুমার কুণ্ডু, প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদ উদ্দিন, তত্ত্বাবধানে রিপুন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল ৯টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান শপথ গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকশ দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

0: তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। আন্দালিব রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। ড আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। খেলার খবর ক্রিকেট। ম্যাকায়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে পরাজিত হলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ দ্বিতীয় শেষ টেস্টে এক ইনিংস এবং 51 রানে পরাজিত হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজটি 1-1 ড্র হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

যদিও ভাদ্র মাস, তারপরেও এক মেঘলা মেঘলা সকালে আমরা হাজির হয়েছি আপনাদের অনুরোধের প্রিয় কিছু গান নিয়ে রূপালীর আয়োজনে ছায়াছবির গানের অনুষ্ঠানে।

0: প্রিয় শ্রোতা, আরও একটি বার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রূপালীর আয়োজন। রূপালীর আয়োজনে আপনাদের সাথে আমরা কথা বন্ধু হয়ে আছি নূরজাহান আক্তার
1: এবং আমি পল্লী মণ্ডল।
2: আমি সুদীপ কুমার কুণ্ডু।
0: এছাড়াও আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন রাকিবুল হাসান। আর পুরোটা আয়োজন জুড়ে যেহেতু আমরা আপনাদের সাথে রয়েছি, শোনাবো আপনাদেরই পছন্দের সুন্দর সুন্দর গান। এই জন্য আমাদেরকে ফোন করবেন 01974121970 এই নম্বরটিতে। এছাড়াও কিন্তু বন্ধুরা আমাদের কাছে চিঠি লিখবেন। চিঠি লেখার ঠিকানাটি
2: রূপালী প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: হ্যাঁ, প্রত্যেকটি মাধ্যম যেহেতু জানিয়ে দিয়েছি, তো আমরা আর দেরি না করে বন্ধুদের পছন্দের গানগুলো শুনেব। যদিও আজকে আমাদের হাতে কোনো চিঠি নেই, তাতে কি বন্ধুরা আমাদের সাথে থাকবে এমনটা আশা তো আমরা রাখতেই পারি, তাই না?
2: একেবারেই। তো প্রথমে কোন গানটি শোনাচ্ছ বন্ধুদেরকে?
1: প্রথমে আমরা শুনবো স্যারেন্ডার, এই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন তৈয়ব বরিশাল থেকে।

0: বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারের গানটি শুনবেন নন্দন প্রতাপ খুলনার বন্ধু গোলাম রব্বানীর অনুরোধে বাবা কেন চাকু ছায়াছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালী অনুষ্ঠানে যুক্ত আছেন। আমরা চলে যাব ফোন ইন প্রোগ্রামে 01974 1219 70 এই নম্বরটিতে। প্রথমে কোন বন্ধুটি যুক্ত হচ্ছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা সবাই অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ বলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনার অনুরোধ আমরা নিয়েছি। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে 01974 1219 70 এই নম্বরটিতে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে। এবারে কোন বন্ধুটি যুক্ত হচ্ছেন আমাদের সাথে 01974 1219 70 এই নম্বরটিতে?
1: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কোন গানটি শুনতে চান? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
0: আমরা চলে যাব পরবর্তী ফোন কলে। এবারে কোন বন্ধুটি যুক্ত হচ্ছেন আমাদের সাথে?
1: হ্যালো, শুভ সকাল। হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ বলুন।
2: গান শুনতে চাই অঞ্জলি ছায়াছবি থেকে শিল্পী মাকসুদ, গানের কথা তোমাকে দেখলে একবার।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে। 01974 1219 70 ইনবোর্ডটিতে কে যুক্ত হচ্ছেন এবারে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ, কোন অনুরোধ আছে গানের? অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে?
1: হ্যালো,
3: হ্যালো,
1: কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
0: হ্যাঁ, আপনার নাম পরিচয় একটু বলবেন আগে। তন্দ্রা, কোথা থেকে বলছেন?
1: গোপালগঞ্জ।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমরা পরবর্তী ফোন কলে চলে যেতে চাই। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে?
1: হ্যালো, কে বলছেন?
3: ওয়ালাইকুম
1: সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
0: আচ্ছা, সিনেমার নামটা আরেকবার বলবেন কাইন্ডলি। রক্ত ছায়াছবি থেকে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। আমরা পরবর্তী ফোন কলটি নিয়ে নেব। এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? হ্যালো, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? প্রবীর কুমার। হ্যাঁ বলুন। হ্যাঁ,
4: আমাকে গান শোনাবেন ছায়াছবি ক্ষতিপূরণ।
0: আচ্ছা,
4: শিল্পী আন্দ্র কিশোর, গানের কথা এই পথ চলে একা।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। আমরা আরো একটি ফোন কল নিয়ে নেব। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সাথে? রায়মল থেকে নিত্যানন্দ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। আমরা আরো একটি ফোন কল নিয়ে নেব। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে? দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন।
5: অনেকদিন পর আপনার সাথে দাদা।
0: হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বন্ধু।
5: কোনো আমাদের কোনো লাগে ছাড়ে।
0: হ্যাঁ, গানের কোনো অনুরোধ আছে কিনা আপনার?
5: হ্যাঁ, গান শোনাবেন। স্বপ্নের নায়ক সাহসবি থেকে নিশিদিন প্রতিদিন এই শিরোনামে গানটি শোনাবেন।
0: স্বপ্নের নায়ক, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথেই থাকবেন। আমরা পরবর্তী ফোন কলটি নিয়ে নিতে চাই। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে?
6: হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, আপনার অনুরোধ বলবেন। শুভ সকাল।
7: আমি মোহাম্মদ।
6: হ্যাঁ বলুন।
0: অগ্নিসাক্ষী ছা ছবি থেকে? হ্যাঁ বলুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। এই ফোন কলটির সাথে শেষ হলো আমাদের আজকের ফোন ইন প্রোগ্রাম। আমরা আবারও চলে যেতে চাই গানে। শুনবেন বিলপাবলা আড়ংঘাটা খুলনা থেকে নিখিলের অনুরোধে এপার ওপার ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বা পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, রূপালী আয়োজনে এবারে শুনবেন স্বামী কেন আসামি ছায়াছবি থেকে গান উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছেন রবিউল ডুমুরিয়া খুলনা থেকে।

শুনবেন এতটুকু আশা এই ছায়াছবি থেকে মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে গান। আর এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন হাফিজুর যশোর থেকে।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে রাগরং অনুষ্ঠানে হিন্দোল রাগে বাঁশি বাদন শুনবেন শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রাগরং অনুষ্ঠানে হিন্দুল রাগে বাঁশি বাদন শুনলেন। শিল্পী ছিলেন নিখিল কৃষ্ণ মজুমদার।
1: সকাল 9:59 অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন রাকিবুল হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহ উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় এ আহ্বান জানান। আন্দালিব রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমর ক্ষেত্রে ইরানকে পরাস্ত করার চেয়ে অর্থনৈতিকভাবে দেশটিকে দুর্বল করতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। আজ মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসেন্ট এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের রূপরেখা তুলে ধরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুরু হলে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। পশ্চিম আফ্রিকার দেশ গিনি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন মারা গেছে, আহত হয়েছে ২২ জন। প্রবল বর্ষণে ভেসে যাওয়া ময়লার স্তূপে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবিতদের সন্ধান এবং দুর্গতদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে

0: প্রবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর, আমি আবারও বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে, চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। সঙ্গীতানুষ্ঠান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২টা বেজে ১৫মিনিটে। আধুনিক গান শুনবেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে দুপুর ১২টা বেজে ৩০মিনিটে। নজরুল সঙ্গীত শুনবেন শেখ আলী আহমেদের কণ্ঠে দুপুর ১২টা বেজে ২০মিনিটে এবং তিন্নি মণ্ডলের পরিবেশনায় ২টা বেজে ৩০মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল ৩টা বেজে ৫ মিনিটে। পাঁচমিশালী গান শুনবেন বিকেল ৩টা বেজে ৩০মিনিটে এবং সন্ধ্যা ৬টা বেজে ১০মিনিটে। পল্লীগীতি শুনবেন গাজী গোলাম মোস্তফার কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০মিনিটে এবং লোকমান হাকিমের কণ্ঠে দুপুর ২টা বেজে ৫০মিনিটে। এছাড়া FM ৮৮.৮ মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলা সহ আশেপাশের এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট রয়েছে। এই সংকট নিরসনে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে মানুষের পানির চাহিদা পূরণে উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ অব্যাহত রয়েছে। তিনি গতকাল বাগেরহাটের মোংলার দিগরাজ ও উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে, পাশাপাশি সুপেয় পানির উৎস সৃষ্টিতে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি স্থায়ী সুপেয় পানির উৎস তৈরির মাধ্যমে এ অঞ্চলের মানুষের পানির সংকট নিরসনে কাজ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের সমন্বিত ইপিআই, এইচপিভি, ওপেন এসআরপি এবং স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনার শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল মহানগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জরায়ু মুখ ক্যান্সার রোধে এইচপিভি টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করা, 10 বছর বয়সী সকল কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনা, এইচপিভি টিকার বিষয়ে মিডিয়ার প্রচার প্রচারণা বাড়ানো এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদের ইমামরা এ বিষয়ে মুসল্লিদের অবগতকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ মোশারেফ হোসেনের সভাপতিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ ও ইউনিসেফের হেলথ ম্যানেজার ডক্টর রিয়াদ মাহমুদ, খুলনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, এমআইএস এর পরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুন, ইউনিসেফ খুলনা চিফ মোহাম্মদ কাউসার হোসেন, ইপিআই এর সহকারী পরিচালক ডক্টর সাব্বির হায়দার ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডক্টর অপর্ণা বিশ্বাস কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, 10 জেলার সিভিল সার্জন, চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইপিআই সুপার, 10 জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শিক্ষক শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। ইম্পাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট শীর্ষক এক কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল হাজিরা ও ডিনথি, স্মার্ট ল্যাব এবং ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ডক্টর শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী ও হিট প্রকল্পের ডিপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান সহ 60 জন শিক্ষক অংশগ্রহণ করেন। বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে গতকাল 13 জন অসচ্ছল রোগীকে 13,25,000 টাকা এবং 18টি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে 34,00,000 টাকা প্রদান করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী, সহকারী প্রকৌশলী ও প্রেস ক্লাবের সভাপতি সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলার রামপাল তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গতকাল উপজেলার গৌরাম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণি ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বর্ণি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় এবং হুরকা ইউনিয়নের সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত 853 শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, পানির বোতল, ছাতা ও টিফিন বক্স সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কোম্পানির চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস এম জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আশাশুনি উপজেলা ট্রাইবেকারে 4-2 গোলে শ্যামনগর উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনা মহানগরীর ফুলবাড়িগেট মিরেরডাঙ্গার রিজিয়া সুলতানার বালুর মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ট্রাইবেকারের যোগীপাল রাকিব একাদশ 2-1 গোলে মেসার্স আন্নাফে ব্রাদার্সকে পরাজিত করেছে। এছাড়া জেলার দিঘলিয়া উপজেলার সুগন্ধি ইয়াসিন মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দিঘলিয়ার মিলন একাদশ 2-1 গোলে দিয়ানা মিনারুল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

শুনলেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে দেশের গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নজরুল সঙ্গীত শেখ আলী আহমেদের কণ্ঠে।

শুনলেন শেখ আলী আহমেদের কণ্ঠে পরপর দুটি নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান মাহবুবা রওশন রাখির কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন রেজওয়ানুল হক।

শুনলেন পরপর দুটি আধুনিক গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি গাজী গোলাম মোস্তফার কণ্ঠে।

শুনলেন পরপর দুটি পল্লীগীতি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামনাথ, শিল্পী আঞ্জুমান আরা লামিয়া।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সাথে চলে। আল কুরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভবরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের ক্ষতি হয়। আল কুরআন। শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতন কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সব থেকে ভালো, আর তোমাদের মধ্যে যাদের সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচরণ ব্যবহারে সবচেয়ে ভালো। হে ব্যক্তি, আল্লাহতালার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহতালা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা।

নতুন সূর্য, নতুন প্রত্যয়, নতুন আশা, নতুন ভালোবাসা আমাদেরকে নতুন দিকের আশা দেখায়, নতুন দিকের আলো দেখায়। অনেক সকালেই হয়তোবা দিন শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি মনে করেন আপনার দিনটি আরো সুন্দর করে প্রতিফলিত হোক, তাহলে এখন থেকেই শুরু করুন নতুন করে নতুন কোনো ভাবনার কাজ। তবে হ্যাঁ, আপনি কি চান সেই লক্ষ্য আগে স্থির করুন, তারপরে সেই লক্ষ্যের দিকে হেঁটে যান, দেখবেন সাফল্য অবশ্যই আপনার কাছে ধরা দেবে। প্রত্যেকের জীবনে আসুক এমন সফলতা, সেই প্রত্যাশায় বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি মেলে নিয়েছি আমি লুবনা আশরাফ আর মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, আরও আছেন প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আজও আপনাদের জন্য রয়েছে গানের পর্সা, সেই সাথে রয়েছে বিভিন্ন তথ্য, আর হ্যাঁ অবশ্যই ফোন ইন পর্বে আপনাদের সাথে আমরা কথা বলব। তো সবকিছু মিলিয়ে বিজ্ঞাপন তরঙ্গে চলুন পুরোটা সময় জুড়ে যদি আপনারা থাকেন তাহলে বুক ভরা ভালোবাসা, সবার উপরে প্রেম, শ্রাবণ মেঘের দিন সহ অনেক অনেক ভালো লাগা ভালোবাসার গান আপনাদেরকে শোনাব। শুরুতেই সাত ভাই চম্পা, সেই রূপালী জগতে আমরা ফিরে যাব, যে রূপালী জগতের গান সবার ভীষণ ভালো লাগতো কোনো একটা সময় এবং এখনও তার ভালো লাগা ছোঁয়া রয়ে গেছে। সাত ভাই চম্পার ছবির গানটি শুনতে চেয়ে অনিক দাস আপনার প্রেস ক্লাব খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী সাবিনা ইয়াসমিন।

প্রিয়শ্রোতা, সাত ভাই চম্পার পরে এবারে বিয়ের ফুল এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। কুমার শানু এবং অলকা ইয়াগনিক গিয়েছেন এই গানটি, আর শুনতে চেয়ে রবিউল খান আপনি ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে: মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রিয় শ্রোতা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে রয়েছে শ্রাবণ মেঘের দিন ছবির গান, যে গানটি শুনতে চেয়ে সুনীল আপনি মোল্লাহার বাগেরহাট থেকে অনুরোধ করেছেন। এছাড়া রাজু আপনি চৌগাথার যশোর থেকে এই শ্রাবণ মেঘের দিনের গান ছবি শুনতে চেয়েছেন। চলুন বাড়ি সিদ্দিকীর কণ্ঠে গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। নিশ্চয়ই আপনারা ফোন নাম্বারটি জানেন, তারপরও আরও একবার মনে করিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা ছটপট লিখে ফেলুন এবং আমাদেরকে ফোন করুন, আর পুরনো বন্ধুরা নিশ্চয়ই মিলিয়ে নেবেন আপনাদের যে ফোন নাম্বারটি আছে আপনাদের কাছে, আমাদের সে নাম্বারটি ঠিক আছে কিনা। 01974121970 এই নম্বরে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। তো প্রথম বন্ধু কে আছেন এই আয়োজনে, তার সাথে কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছিলেন? আব্দুস সালাম। হ্যালো, হ্যাঁ বলুন সালাম ভাই, কি গান শুনতে চান? হ্যাঁ, কথাগুলো একটু স্পষ্ট ভাবে বলার চেষ্টা করবেন বন্ধু, আমরা কিন্তু ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন। দেশ বিদেশ ছবি গানটি আমরা লিখে রাখছি, ছবির নাম আমরা অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই ছবি থেকে যেকোনো একটি গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? রেজাউল তালা সাতক্ষীরা। হ্যাঁ, ভাইয়া আপনার কাছে কি সালাম ভাইয়ের নাম্বার আছে, ফোন নাম্বার আছে? তাহলে আপনি আপনি ফোন করে তাকে শুভেচ্ছাটা জানিয়ে দেবেন, কেমন? কেননা অনুষ্ঠানের পক্ষ থেকে তার সবার সব বন্ধুকে একসাথে শুভেচ্ছা দেওয়া ছাড়া আলাদাভাবে শুভেচ্ছা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনি ফোন করে তাকে জিজ্ঞাসা করবেন, শুভেচ্ছা দিবেন, দেখবেন তার মনটাও ভালো হয়ে গিয়েছে, আপনার মনও ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, এবারে কে আছেন?
1: দিদি নমস্কার।
0: জি আদাব, বলুন কে বলছেন?
1: ফকন চন্দ্র।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কি গান শুনতে চান? আচ্ছা আচ্ছা, কি গান শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিক্ষোভ ছবি থেকে একাত্তরে মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল, এই গানটি শুনতে চেয়েছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে শুনিয়ে দেবো আপনার পছন্দের গান। এবারে পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি শুভ দুপুর।
1: আচ্ছা
0: যাই হোক, এবারে আপনার
1: দীপঙ্কর।
0: হ্যাঁ দাদা বলুন,
1: গান শোনাবেন?
0: হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা ভালোবাসা ছবি থেকে গান শুনতে চেয়েছেন, প্রেম প্রীতি আর ভালোবাসা, অনেক সুন্দর একটি গান। আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, শুভ দুপুর।
2: সুফল বিশ্বাস।
0: হ্যাঁ সুফল দা বলুন,
2: আমাকে গান শোনাবেন সুখের স্বপ্ন ছায়াছবি থেকে এন্ড্রুকিশোর রুনালালের কণ্ঠে চলো সাথী বহু দূরে এসো নামের গানটি শোনাবেন।
0: চলো সাথী বহু দূরে, সুখের স্বপ্ন, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমরা এভাবে পরিচ্ছন্ন ফোন চাই, আমরা তাহলে আপনাদেরকে লিপিবদ্ধ করতে অনেক বেশি সুযোগ পাই। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? রাজু আহমেদ, চৌগাছা যশোর থেকে। হ্যাঁ বলুন।
2: আমাকে গান শোনাবেন আপু, তার ছবির নাম সন্তান যখন শত্রু।
0: আপনি হ্যাঁ,
2: আমার ভাগ্য বড় আজব গতবার এই গানটা
0: শোনাবেন। সন্তান আজকে গান শুনেছেন আপনি? আপনারা দেরি করে শোনেন এবং পরবর্তীতে অভিযোগ করেন যে কেন আপনাদের গান শোনানো হয় না। যাই হোক, আমরা চাই যে আপনারা অনুরোধ করলে অবশ্যই গান শুনবেন, কেমন? আচ্ছা এবারে কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি
2: ভালো আছেন?
0: জি বলুন ভাইয়া। বলুন ভাই।
2: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ বুঝতে পারছি,
2: ধারামারা থেকে আপু।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে?
2: ছবির নাম স্বামী নিয়ে যুদ্ধ।
0: স্বামী নিয়ে যুদ্ধ,
2: স্বামী নিয়ে যুদ্ধ ছায়াছবি থেকে। গানটা ডুয়েট গান, বুঝছেন, কনক চাঁপা এন্ড্রুকিশোরের কণ্ঠে। আমি সবকিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে,
0: আমি সব কিছু ভুলতে পারবো কিন্তু ভুলতে পারবো না শুধু তোমাকে। অনেক সুন্দর একটি গান, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে, সেটি দ্বৈতের কণ্ঠে হোক আর তিনজন বা সঙ্গীতের কণ্ঠে হোক না কেন, সমস্যা নেই। এবারে কে আছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি একে ফজলুল হক বলছি, ভয় আমার
0: কোথায়। একে ফজলুল, হ্যাঁ বলুন।
2: আপনি আমাকে গান শোনাবেন?
0: হ্যাঁ, বলুন,
3: মন যেখানে হৃদয় সেখানে।
0: হ্যাঁ, কোন গানটি? সম্ভবত সংযুক্তি পেয়ে আমরা কথা বলছি কিন্তু স্পষ্টভাবে শোনা গেল না। তো যাই হোক, মন যেখানে হৃদয় সেখানে ছবির যে কোনো একটি গান আমরা শুনিয়ে দেবার চেষ্টা করবো। এই মুহূর্তে শেষ ফোনটি নিচ্ছি। কে বলছিলেন? আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছেন?
4: আপু কথা বলছি, ফুলমালা বেতার
0: মোস্তফা কামাল পাশা। হ্যাঁ,
4: কালাদা পণ্ডিত পাশাবাড়ি উপজেলা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে।
0: জি বলুন ভাইয়া। বাবা, ঠিক আছে, আর কথা নয়, এবার আবারও গানের কাছে ফিরে যাব। শুনছিলেন আপনারা বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শোনাবে এবার আপন ভাই ছবির গান রুনা রায়নার কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে মানিক আপনি শৈলকুপা ঝিনাইদা থেকে অনুরোধ করেছেন।

0: ধরেছে, বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পশি কাহে দিনে ভূতে ধরেছে, বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে।
1: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘরবাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। এবারে সবার উপরে প্রেম, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার বন্যায়। এই গানটি রয়েছে আপনাদের জন্য মনির খান এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে সেলিম রেজা আপনি শৈলকুপা ঝিনাইদা থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এবারে রয়েছে উল্টো পাল্টা, এই ছবির গান। যে গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধু মোহাম্মদ ইসলাম উদ্দিন আপনি শৈলকুপা ঝিনাদা থেকে অনুরোধ করেছেন, শিল্পী ডলি সায়ন্তনী এবং পলাশ।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

অনেকে বাঁচতে চাই হাজার বছর, কিংবা আমরা বাঁচতে চাই এই হাজার বছরের, আমরা বাঁচতে চাই যুগ যুগ ধরেই আপনাদের কাছে, আমরা বেঁচে থাকতে চাই শিল্পের মাধ্যমে। তো বন্ধুরা, মায়ের মর্যাদা ছবির গান রয়েছে এবারে আপনাদের জন্য। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, অনেকে বাঁচতে চাই হাজার বছর, এই গানটি শোনাবো আপনাদেরকে উদিত নারায়ণ এবং সাধনা সারগামের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। প্রিয়শ্রোতা, এখন সময় হয়েছে সংবাদ শোনার। ঢাকা কেন্দ্রে নিয়ে যাচ্ছি এখন বেলা দুটো বাংলা সংবাদ শোনার জন্য। ফিরে এসে আমাদের এই আয়োজনের বাকি অংশ আপনাদের শোনা।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় $13 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে, তবে গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, বাণিজ্যিক কার্যক্রমে কিছুটা ধীরগতি এসেছে। এসব সমস্যা চিহ্নিত করে কিভাবে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সহজ ও কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন

0: এজন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙামাটি জেলার শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। দৃষ্টিনন্দন এই ওয়াচ টাওয়ার রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের মাঝে বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এই মামলায় চার আসামিকে যাবজ্জীবন এবং দশ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশ ডাক বিভাগ সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোক্তা ভিত্তিক ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি 312 টনের বেশি মৌসুমী ফল সরবরাহ, ডিজিটাল সেবা সংযুক্তি এবং ই কমার্স খাতে লজিস্টিক সহায়তায় 14টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রস্তুতি নিয়েছে। ডাক অধিদপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে নেওয়া এসব উদ্যোগের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ধাপে ধাপে রূপ নিচ্ছে আধুনিক লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে। সূত্র আরও জানায়, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস মডেল অন্যতম। উদ্যোক্তাদের মাধ্যমে পিক আপ ও ডেলিভারি সেবার পরীক্ষামূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নিউজিল্যান্ড সরকার 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানেই এই আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বেলা 2টো বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শোনাব আবারও আপনাদের পছন্দের গান। আর হ্যাঁ, আরও একবার আপনাদের সাথে ফোন ইন পর্বে হব যুক্ত। এই গানটি পরপরই আপনাদের সাথে যুক্ত হব 01974121970 এই নম্বরটিতে। এবারে শোনাব পাগলির প্রেম ছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর শুনতে চেয়ে কুষ্টিয়া থেকে বিউটি আপনি অনুরোধ করেছেন।

0: প্রিয়শ্রোতা, কথা দিয়েছিলাম এই গানটির পরেই আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে আরো একবার। তাই এই মুহূর্তে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফোনে কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। অনুরোধ করব খুব স্পষ্টভাবে যদি আপনারা আপনাদের নাম, ঠিকানা এবং গানের কথা আমাদেরকে জানান সংক্ষেপে, তাহলে আমরা লিপিবদ্ধ করতে পারি এবং আপনাদেরকে আগামী আয়োজনে শোনাতে পারি। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
1: সারেন্ডার
0: ছবি থেকে গান শুনতে চেয়েছেন, সবাই তো ভালোবাসা চায়, কেউ পাই কেউ বা হারাই। আসলে সত্যি তাই, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন লুৎফর ভাই, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। পরবর্তী বন্ধু, হ্যালো, আসসালাম আলাইকুম, শুভ দুপুর। অনুবিশ্বাস, অনেকদিন পর।
2: হ্যাঁ,
0: ও আচ্ছা, কি গান শোনাবো আপনাকে?
2: গান শুনতে চাই স্বামী স্ত্রী ছায়াছবি থেকে।
0: হ্যাঁ,
2: ইসমিনের কণ্ঠে এই সুখের নেই কোনো সীমানা।
0: এই সুখের নেই কোনো সীমানা, স্বামী স্ত্রী ছবি গান শুনতে চেয়েছেন। সুখ দুঃখটা নিজের কাছেই তো বিরাজ করে, আমরা যদি নিজেকে অনেক সুখী, শান্তি বা সুখময় ভাবি আমাদের জীবনটাকে, তাহলে সেই সুখ আমাদেরকে ধরা দিবে। এবারে কে আছেন? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আচ্ছা, আব্দুল মজিদ, শৈলগাড়ি, কুষ্টিয়া থেকে, তাই তো? জি, বলুন কি গান শোনাবো আপনাকে? বাদল ছবি থেকে যে কোনো একটি গান, ঠিক আছে, আমরা শুনিয়ে দেব, আপনি অপেক্ষায় থাকুন, আগামী আয়োজনে অবশ্যই শোনানোর চেষ্টা করবো। এবারে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। বিজন গোমস্তা, কাকচিরা বরগুনা থেকে, বলুন। বাঘের থাবা ভালোবাসা কারে বলে, তাই তো? ঠিক আছে, আমরা আমাদের সাথে থাকলে আমরা ভালোবাসা কাকে বলে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব। বাঘের থাবা, ঠিক আছে, যদি আমাদের আয়োজন সংগ্রহে থাকে আমরা শুনিয়ে দেবার চেষ্টা করব। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছিলেন? আচ্ছা, ঠিক আছে, নাচনে ওয়ালি ছবিতে নাচের কথা থাকবে না, এমন তো হতে পারে না, তাই না? ঠিক আছে, আমরা এখানে তো আপনাদের গান ছাড়া কিছু শোনাতে পারবো না, আমরা চেষ্টা করবো এই ছবি গানটি শুনিয়ে দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আচ্ছা, বলুন লাভলি, কি গান শোনাবো আপনাকে? সাকিব খান ছবির গান শুনতে চেয়েছেন, ও সাথী, সাথীরে, এই গানটি যদি থাকে আমরা অবশ্যই শোনাবো। আসসালামু আলাইকুম, কে বলছেন? গোলখালি, ঠিক বোঝা গেল না, মঠ বাড়ি চুয়াডাঙ্গা থেকে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, দুঃখিত, বোঝা যায়নি। আপনি রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন, তাহলে শোনা যাবে। গোলবাড়ি কুষ্টিয়া থেকে আব্দুল মজিদ, আচ্ছা, আপনি আব্দুল মজিদ তো, তাই তো? ও মোহাম্মদ মিজানুর রহমান, দুঃখিত, আসলে বারবার আপনাকে বিরক্ত করেছি, শোনা যাচ্ছিল না, এই জন্য আমরা অনুষ্ঠানের শেষ ফোনটি ফিরে যাবো আবার গানের কাছে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কি গান শোনাবো? জি বলুন, কি গান শোনাবো পলাশ দা?
4: মন মানে না এটি থেকে,
0: হ্যাঁ,
4: কণ্ঠে,
0: হ্যাঁ,
4: কণ্ঠে,
0: হ্যাঁ, গানের কথাটা আরেকবার বলুন।
4: ছবি অভিনব আছে মন মানে না,
0: হ্যাঁ সেটা বুঝেছি, গানের কথা আমরা কিন্তু রয়েছি তোমাদের সাথে। যাই হোক, মনে রেখো পৃথিবীর ছবির গান রয়েছে এবারে খালিদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে শোনাবো গানটি সীমা। আপনি মাগুরা থেকে অনুরোধ করেছেন গানটি শোনানোর জন্য।

এবারে বিজন গোমস্তা কাকচিরা বরগুনার বন্ধুর অনুরোধে গান রয়েছে আমাদের তালিকাতে, বুক ভরা ভালোবাসা, এই ছবির গান সাধনা সরগম এবং বিনোদ রাঠোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আমাদের গানের তালিকাতে অনেক বন্ধুর গান রয়েছে, কিন্তু সময় একদম অল্প, তাই একটি মাত্র গান আপনাদেরকে শোনাবো। তবে হ্যাঁ, যারা আমাদের আয়োজনে আরও আছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। শেষ রক্ষা ছবির গান শুনতেছি ল্যাব মল্লিক, আপনি বাবুখালী মাগুরা থেকে অনুরোধ করেছিলেন। এমডি ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে পিঞ্জর ছবির গান শুনতে চেয়েছেন। আরিফ যশোর থেকে অনুরোধ করেছেন বন্ধুত্বের বারাত লইয়া আমি যাব, সুবীর নন্দীর কণ্ঠে বন্ধু ছবির গান শোনানোর জন্য। এছাড়া অন্যায় অবিচার ছবির গান শুনতে চেয়ে দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন। শোনাবো এখন একটি গান।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটালি। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আপনাদের সাথে কথা হবে এই বিজ্ঞাপন তরঙ্গে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.36 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, পরিবেশন করছেন তিন্নি মণ্ডল।

দোকানে নজরুল সঙ্গীত পরিবেশন করলেন তিন্নি মণ্ডল। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের এবারে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। পরিবেশন করবেন পরাশর মণ্ডল। প্রথম গানের কথা লিখেছেন সেবক বিশ্বাস।

দুখানি আধুনিক গান পরিবেশন করলেন পরাশর মণ্ডল। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দুখানি পল্লী গান লোকমান হাকিমের কণ্ঠে।

দুখানি পল্লীগান শুনলেন লোকমান হাকিমের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে 35 লাখের বেশি বাংলাদেশি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় প্রধান বিচারপতি মামলার জটসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সাক্ষাৎ শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মির শাহে আলম সাংবাদিকদের জানান, সৌজন্য সাক্ষাৎকালে গত 6 মাসে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে

0: মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙ্গামাটি জেলার শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন এবং দশজনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয় গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর তা পর্যবেক্ষণ করে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। নিউজিল্যান্ড সরকার 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এ আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোগলা ও পায়রার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানে। প্রথমেই শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে মিথ্যা অহংকার ছবি থেকে একটি গান।

প্রিয় শ্রোতা, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মনির খান ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবেন ভালোবাসার লাল গোলাপ, এই ছবির গান।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথেই শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:30। আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানে। শুনবেন প্রথমেই একটি দেশাত্মবোধক গান, শিল্পী শাহানা সুলতানা বিউটি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

এবারে অনেক কথা চাওছি বলে কোনো কথা না বলে। এই রবীন্দ্রসঙ্গীতটি শিল্পী শাহানা ফেরদৌস ইতি।

শুনছেন পাঁচ বিশালী গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবার যাবার বেলায় ফেলে গেলে এই নজরুলসঙ্গীতটি শোনাব স্বদেশ কুমার কুণ্ডুর কণ্ঠে।

পাঁচমিশালি গানে এবারে রয়েছে একটি আধুনিক গান। শিল্পী মুস্তাফিজুর রহমান নান্টু, গানের কথা লিখেছেন এডিএম রতন।

এগানটির সাথে শেষ হল পাঁচমিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে নুরাইন তাহমিনা কেয়া। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এস বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে 35 লাখের বেশি বাংলাদেশি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় প্রধান বিচারপতি মামলার জোটসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মামলার জট কমাতে সালিসি নিষ্পত্তির উপর জোর দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিসেনসেন। সাক্ষাৎ শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে গত 6 মাসের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাগ বিতরণ এবং স্কুল ফিডিং কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, বন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল্লাহ মুক্তাদির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্ব

0: বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর তা পর্যবেক্ষণ করে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। 2019 সালে 6 এপ্রিল মাদ্রাসায় নুসরাত জাহানের গায়ে আগুন দেওয়ার পর 10 এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউজিল্যান্ড সরকার 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টার কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এই আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধারা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. Mona bhai. Nanabu.
2: কমলা তোমরা কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ ভালো
2: আছি। আচ্ছা একটা জিনিসকে আজকে লক্ষ্য করছো
3: কি?
2: এই যে আমাদের ময়নাবুর ঠোঁট লাল করতেছে আর কি চাবাচ্ছে।
3: আরে আল্লাহ
0: কানের উপরে পান খাই আইছে। হ্যাঁ ওই একটা কথা আছে না, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না,
3: বন্ধু ভাগ্য হইল না।
0: তবে ইলিয়াস ভাই একটা জিনিস, পান কিন্তু আসলে ভালো জিনিস কিন্তু, তাই না?
4: অনেক উপকার,
1: যেমন হজম হজম শক্তি বাড়ায়, তারপরে চুনে
3: ওই যে দেখো না বিয়ে বাড়িতে পান না দিলি তো কোনো,
0: আর যতই খাওয়া দাওয়া হোক না কেন শেষে একটু পান না দিলি ভালো লাগে না।
4: তারপর আরেকটা বিষয় আছে, পিসির চেহারা ভালো দেখা যায়।
2: আমাদের এখানে সাধারণত দেখা যায় কি, আমাদের খুলনা অঞ্চলে, খুলনা যশোর এইসব অঞ্চলে বরজ করে এখানে পানের চাষ হয়। আমরা তার বলি কি বরজ, পানের বরজ। ওইখানে আগের থেকে বরজ করতে হলে কি করতে হয় জানো? ওই জায়গাটা নির্দিষ্ট একটা জায়গা নিতে হবে, নিয়ে ওই জায়গাটা অন্তত দুই ফুট তিন ফুট জায়গাটা পুকুরের মতো মাটিটা আগের থেকে ফেলাই দিতে হবে। ফেলাই দিয়ে ওইখানে সার এবং অন্য অন্য মাটি এনে তারপরে পানের বরজ করতে

0: করতে হবে। তারপরে সেখানে পানের যে ঝড় লাগাবে এটা ঘিরা দিতে হবে, তারপরে পানের বরস কলমে খুলে রাখা যায় না।
1: তাই বিয়ে ভাই, একটু কথা বলতে আমি একটু বাধা দিচ্ছি, আমাদের মাঝে একজন মেহমান চলে এসেছে, একটু পরিচয় করে দেন।
0: আমিও দেখছি, হ্যাঁ
2: ভালো আছেন আপনারা?
0: হ্যাঁ আমরা ভালো আছি।
2: জি আমিও ভালো আছি।
0: হ্যাঁ আপনার সাথে দেখা হলো, আপা যে আলোচনা করবেন তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, পান চাষ, পানের রোগ ও তার প্রতিকার আলোচনা করবেন ফরহাদ ইবা শামস, মেট্রোপলিটন কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, খামার বাড়ি খুলনা। তা আপা আপনি কেমন আছেন?
2: হ্যাঁ আসলে জি ভালো আছি।
1: তানা একটা জিনিস দেখিছো কিভাবে মিলে গেছে, আমরা পান নিয়ে কথা করছি, আবহাওয়া চলে এসে তাহলে আবার কাছ থেকে পানের কথা শুনবো। তবে পান কিন্তু খুব আদুরে ফসল,
0: হ্যাঁ লাগে
1: শূন্য।
0: আমি আবার বলছি,
1: এবার এক যে কোনো বু বলবে,
2: আমি কই?
1: আচ্ছা
0: 0190 7412 1219 7070। তাপা আমরা তাহলে শুনি যে পানের চাষবাস সম্পর্কে।
3: আর ওই যে পানের তো কত রোগ ব্যাধি হয় সেইটার প্রতি,
1: হ্যাঁ শোনো না, ওই রোগ ব্যাধির জন্যই তো পানের ফলন কমে যায়, তারপর বাজারের বিক্রিও কমে যায়,
3: কালা কালা ফুট ফুট পড়ে হলদে হয়ে যায়, তো পান বেঁচে না। আমরা তো পান কিনার সময় দেখে কিনে না মানুষ।
2: আসলে পান আমাদের বাঙালিদের জন্য অবশ্যই একটা অন্যতম ফসল। এই পান কিন্তু একটা অর্থকরী ফসল। আমাদের দেশে পানের বরজ দেখবেন সব জায়গায় কিন্তু দেখা যায় না, যেরকম খুলনাতে দেখবেন যে দিঘুলিয়া উপজেলায় আছে, রূপসাতে আছে, তেরোখাদা, মানে সব জায়গায় দেখা যায় না, কারণ পান কিন্তু একটু যত্ন করেই চাষ করতে হয়। এটা কিন্তু আমাদের একটা এমন ফসল যেটাতে আমরা বাঙালিরা দেখবেন যে অনেকেই দেখবেন যে পান না হলে কিন্তু দিনই চলে না, অনেকে কিন্তু ভাত খায় না কিন্তু পান
1: খায়।
2: এই জন্য কিন্তু বলা যায় যে
0: তারপরে হ্যাঁ যাদের দাঁত নাই
2: সেটাই, ওই যে হামানদিস্তাতে অনেকে আর এই পানের বরজ এর জন্য দেখবেন যে সব জায়গায় না দেখা গেলেও এর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু কোন অংশেই কম নয়। আর দেশে বিদেশেই, এবং দেশ শুধু দেশে না বিদেশেও কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে। এতে অনেক ঔষধি গুণও কিন্তু বিদ্যমান। আর তবে এই পান চাষ করতে গেলে দেখবেন যে এই পানের একটাই সমস্যা, যে এক প্রধান অন্তরায় হচ্ছে এর রোগ বালাই। পানে দেখবেন যে গোড়া পচা, ঢলে পড়া, এই যে গোড়া পচা, ঢলে পড়া, পাতা পচা, আর ওই যে বললেন যে ফোটা ফোটা, ওটাকে বলা হয় অ্যান্থ্রাকনোস, তারপরে হচ্ছে সাদা গোড়া, এইরকম বিভিন্ন রোগ দেখা যায়। এই রোগগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা তাহলে কিন্তু ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই পানের কয়েকটি মারাত্মক রোগের লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করি। এই পানের হচ্ছে প্রধান রোগের ভিতরে একটা দেখবেন যে কাণ্ড পচা অথবা গোড়া পচা। এটার কারণে দেখবেন যে অনেক সময় পানটা কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না, পুরাটাই নষ্ট হয়ে যায়। এই যে কাণ্ড পচা যেটাকে স্টেম রড বলা হয় অথবা গোড়ার পচা সেটাকে ফুট রড বলে, এই রোগের কিন্তু কারণ হচ্ছে এক ধরনের ছত্রাক, এসপ্রোশিয়াম রফসি নামক এক ধরনের ছত্রাক কিন্তু এই রোগের প্রধান কারণ। এর হচ্ছে ছত্রাকগুলো প্রধানত মাটির সাথে কিন্তু মিশে থাকে, মাটি বাহিত বলে, এবং এরা কিন্তু শুধু পান না, এই ছত্রাক কিন্তু অন্যান্য শস্য আক্রমণ করে। আর এটা কেন হয় বলেন তো? এই ছত্রাকটা আমরা কিন্তু মাটিতে যখন স্যাদলা স্যাদলা মানে কি হচ্ছে ছত্রাক, হ্যাঁ সাদা সাথে একটা ভাব থাকে, এটা হচ্ছে মাটিতে বাহিত, কারণ মাটির ভিতরেই কিন্তু থাকে, উপর থেকে অতটা বুঝতে পারবে না, কিন্তু এটা কিন্তু মাটি শোধন করতে হবে, এটা একটা ভালো বলছেন। আর এটার কিন্তু অনেক কারণ আছে, যে যদি আপনি মাটিতে অতিরিক্ত সার ব্যবহার করেন, আবার যদি মাটিতে জৈব সারও বেশি থাকে তাও কিন্তু আসলে এই ছত্রাকটা হতে পারে। আবার অনেক সময় দেখবেন মাটিতে খড়কুটো পড়ে থাকে, অনেকদিন ধরে খড়কুটো পড়ে থাকলেও কিন্তু এই ছত্রাকটার আক্রমণ হতে পারে। আর এই রোগ, এই যে ছত্রাক, এটা কিন্তু আপনি পানি সেচের মাধ্যমে এটা কি করে একটা আক্রান্ত ফসলের জমি হতে একটা পাশের সুস্থ ফসলের মাঠেও কিন্তু বিস্তার লাভ করে, চলে যেতে পারে। আর এই রোগটার লক্ষণটা কি বুঝতে পারবেন কখন জানেন, যে ছত্রাক, এই ছত্রাকটা লাগছে, এটা হচ্ছে যখন দেখবেন গাছের যে কোনো বয়সে এই রোগটা হতে পারে, যখন দেখবেন যে গ্রীষ্মকালে বিশেষ করে মাটির ওপরে শায়িত লতায় দেখবেন যে এই রোগটা হয়, গাছের গোড়ায়ও এটা আক্রমণ করতে পারে। গোড়ায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাটির কাছের একটি বা দুটি পর্ব মধ্য কালো বর্ণ ধারণ করে, মানে যে গিট আছে না সেটা দেখবেন যে কালো বর্ণ ধারণ করে, আর উপরের লতার পাতা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে এবং সেটা ঝরে পড়বে। আর মাটি সংলগ্ন লতার উপর সাদা সুতার মতো ছত্রাক মাইসিলিয়া দেখা যায়। আপনারা জানেন যে ছত্রাক মানে কিন্তু একটা সাদা, মানে মানে মাইসিলিয়া কি দেখবেন যে সুতার মতো,
1: সুতার মতো
2: একটা মাইসিলিয়া বলে এগুলোকে, এটা কিন্তু দেখা যাবে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আর পরে হালকা বাদামি থেকে বাদামি সরিষার ন্যায় এক প্রকার অসংখ্য দানার মতো এসপ্রোসিয়া দেখা যায়। মাটি সংলগ্ন ডাটা পচে যায় এবং গাছ ঢলে পড়ে মারা যায়। যখন আপনারা এই লক্ষণগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কাণ্ড পচা অথবা গোড়া পচা রোগ হয়েছে। এর জন্য আপনারা কি করবেন জানেন, পানের বরজ, আপনারা নিজেরাই জানেন যে পানের বরজ কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে রোগ থেকে রক্ষার উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
1: পরিষ্কার পরিচ্ছন্ন।
2: আমাদের অনেক চাষি দেখবেন যে এমন ভাবে পানের বরজটা রাখে যে ওখানে গেলে শান্তি লাগে, যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো
0: কাউকে ঢুকতেও দেয় না,
2: কাউকে ঢুকতেও দেয় না
0: লোক বা।
2: এটাই কিন্তু আসলে পানের রোগ থেকে রক্ষা করার একটা প্রধান উপায়। আর একটা জিনিস করতে হবে, যখন আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে রোগাক্রান্ত হয়েছে, তখন আমরা বরজ থেকে তুলে পুড়িয়ে ফেলবো, সুস্থ গাছে যেন আক্রমণ করতে না পারে। আর একটা কাজ করতে পারি যে আমরা রোগ প্রতিরোধী পানের জাত আছে, যেরকম বাড়ি পান দুই আছে, বাড়ি পান তিন আছে, আমরা এই ধরনের জাতও যদি ব্যবহার করি তাও কিন্তু আসলে এই রোগটা থেকে রক্ষা পাওয়া যায়। আর একটা কাজ করা যেতে পারে যে গভীর ভাবে যদি আমরা জমি চাষ দিয়ে সেটা রোদে ভালো করে শুকিয়ে নি, তাহলে কিন্তু আমার এই রোগটা
0: আসতে পারে,
2: ছত্রাকটা আসতে পারে না। আর নতুন বরজ তৈরির ক্ষেত্রে আমরা কি করব, চেষ্টা করব সুস্থ সবল রোগ মুক্ত পানের লতা সংগ্রহ করতে। আর যেটা বললাম যে পানের বরজ সবসময় আগাছামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এই কাজগুলো যদি আমরা করতে পারি, সাথে আমরা ট্রাইকোডার্মা কম্পোস্ট সার আছে সেটা আমরা প্রতি গাছে 5 গ্রাম হারে জমিতে প্রয়োগ করবো, তাহলে কিন্তু আমরা এই রোগগুলো থেকে রক্ষা পাবো, এই যে কাণ্ড পচা গোড়া পচা। তবে যদি আমার এই রোগটা আক্রমণ করে মনে করেন, তাহলে আমরা কি করব যে প্রোভেক্স বা ব্যাবিস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে স্প্রে করব। এটা যেহেতু মাটিবাহিত রোগ, আমরা কি করবো মাটিতে স্প্রে করবো। আর একটা কাজ করতে পারি আমরা, এই লাগানোর আগে লতা রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রোভেক্স বা ব্যাবিস্টিন দ্বারা লতাটা শোধন করে,
1: শোধন করে ওই কাটিংটা,
2: হ্যাঁ কাটিংটা, তাহলে কি হবে, তাহলে আমার গাছ লাগানোর আগে সেটা একটা প্রতিরোধী
0: ক্ষমতা
2: পেল সেটাই। আর এটা তো আমার গেল কাণ্ড পচা গোড়া পচা রোগ। আর পানের আর একটা রোগ হচ্ছে শেকর পচা, যেটাকে রুট রট বলে, এটাও কিন্তু এক ধরনের রাইজোক্টোনিয়া সোলানি নামক ছত্রাক দিয়ে এই রোগটা হয়। আর এটা কি করে, মাটি ফসলের পরিত্যক্ত অংশ ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে। আর এই যে যখন শেকড় পচে পচা রোগটা হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে, যে গাছের শেকড় সহ মাটির নিচের সব অংশই এই রোগের আক্রমণে প্রাথমিক অবস্থায় পাতা কি হবে, মলিন হয়ে ঢলে পড়বে,
1: আচ্ছা,
2: পরে লতা ঈষৎ বিবর্ণ হয়ে মারা যাবে। এই অবস্থায় শেকড় লাল বর্ণ দেখায় এবং ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়, মানে শেকড়টা ধরলে মানে
1: টুকরো
2: টুকরো হয়ে যাবে আর একটু শেকড়টা লাল বর্ণ ধারণ করবে, তখন আপনি বুঝবেন
0: যেটা খারাপ,
2: হ্যাঁ শেকড় পচা রোগ। আর এটা কি করব, এটা কিন্তু একই কথা বলতে হবে যে যদি আমি মাটিটা শোধন করে নিতে পারি, কিংবা আমরা যদি ওই যে স্টেমটা মানে যেটা লাগাবো যখন, তখন যদি শোধন করে নিতে পারি, তাহলে অনেকাংশে এটা আমরা প্রতিরোধ করতে পারবো। আর একই কথাই কিন্তু শেকড় পচার ক্ষেত্র, যখনই আমি দেখবো যে শেকড় পচার রোগটা হয়েছে, রোগাক্রান্ত লতা পাতা বরজ থেকে তুলে পুড়ে ফেলবো, এটা যদি আপনি পাশে ফেলাই রাখেন তাহলে ওইখান থেকে
1: আবার
0: সংক্রমিত হবে।
2: হ্যাঁ, আর নতুন বরজ তৈরির ক্ষেত্রে এখানেও আমরা সব ক্ষেত্রে আমরা যখনই কোন নতুন বরজ তৈরি করব, তখন আমরা চেষ্টা করব সুস্থ সবল রোগ মুক্ত পানের লতা সংগ্রহ করতে। আর পানের বরজ কিন্তু আমরা কখনোই ভুলবো না যে আমাদের সবসময় পরিষ্কার এবং আগাছা মুক্ত রাখতে হবে, ঝকঝকে তক্তকে আমাকে রাখতেই হবে পানের বরজ, এবং পানের বরজ আমরা যখন করব তখন একটু মাটি থেকে উপরে, যেটা একটু আমার উঁচু জায়গা, সেখানে আমরা পানির বরজটা করব। তাহলে আমরা শেকড় পচা রোগ থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবো। এবং যদি আমরা এই রোগটা লেগে যায় তাহলে আমরা ওই একই জিনিসই দেবো, প্রোভেজ বা ভ্যাবিস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে স্প্রে করব। এটা গেল আমার শেকড় পচা রোগ। এবার আসি আমার ঢলে পড়া রোগ। অনেক সময় দেখবেন যে পানের গাছটা হঠাৎ ঢলে পড়ে গেছে, মানে এটাকে উইল্ট বলে। এই ঢলে পড়া রোগ কিন্তু আমাদের দেশের জন্য একটা কি বলবো একটা অশনি সংকেত, যে গাছটা ঢলে পড়লে সে কিন্তু আর পরে আর বেঁচে ওঠে না। এটাও কিন্তু আপনার ফিউজেরিয়াম অক্সিসপোরাম নামক ছত্রাক আক্রমণে এই ঢলে পড়া রোগটা হয়। ছত্রাকগুলো প্রধানত মাটি বাহিত এবং এরাও কিন্তু অন্যান্য শস্য আক্রমণ করে। যদি আমাদের শুধু পানি থাকবে তা না, এরা কিন্তু অন্যান্য ফসলে আক্রমণ করে। এর জন্য আমাকে এই ছত্রাকগুলো কি করতে হবে, অবশ্যই নিরাময় করতে হবে। আর পানি সেচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন আমার আক্রান্ত ফসলের জমি থেকে সুস্থ ফসলের মাঠে ছত্রাক না যায়, কারণ ছত্রাক কিন্তু পানির মাধ্যমে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে
0: চলে যেতে পারে।
2: আর এই ঢলে পড়ার লক্ষণটা আপনি বুঝবেন কি করে, যে গাছের গোড়ায় আক্রমণ করলে তখন যখন দেখবেন যে গাছের উপরের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আবার কাণ্ডের ভিতরে যে ভাস্কুলার টিস্যু সেগুলো দেখবেন যে আপনার অনেকটা মানে দুর্বল হয়ে গেছে, আর গোড়ার দিকে কাণ্ড লম্বালম্বি ভাবে ফাটলে ভেতরে দাগ দেখা যাবে। আপনারা খেয়াল করবেন যে গোড়ার দিকে যে কাণ্ডটা আছে সেটা দেখবেন যে এই আক্রমণে অনেক সময় ফেটে যায়, ফাটার ভিতরে দেখবেন যে ভিতরে দাগ দেখা যাবে, তখন আপনি বুঝবেন যে এটার ঢলে পড়া রোগ হয়েছে। আর এই আক্রমণ বেশি হলে কিন্তু গাছ মারা যায়। এটার জন্য আমরা কি করব, রোগাক্রান্ত গাছ তুলে এবং ফসল সংগ্রহের পর অতিরিক্ত অংশ পুড়িয়ে ফেলব। আর গাছের গোড়ার চতুর্দিকে পৃষ্ঠের মাটি নেড়ে শুষ্ক করে দেব। আর আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন জমিটা তৈরি করব তখন কিন্তু কি বলছিলাম, যে জমিটা ভালো করে গভীর চাষ দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আমার এই রোগটা হবে না। আর যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, গাছের গোড়ার চতুর্দিকের মাটি নেড়ে শুকায় দিব। আর লতা রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রোভেক্স বা ব্যাবিস্টিন দ্বারা লতা শোধন করে নিব। মোট কথা, আমার যদি লতা শোধন করে নিই তাহলে কিন্তু দেখছেন যে বেশিরভাগ রোগী কিন্তু আমার আর পানে হবে না। তাহলে আমাদের উচিত যে আপনারা যারাই পান গাছ মানে পান চাষ করবেন তারা অবশ্যই শোধন করে নেবে
1: মাটি এবং ওই কাটিং, যে লতার টুকরোটা আমরা লাগাবো ওটাও শোধন করে নিতে হবে।
2: আর যদি আর যদি রোগটা দেখা যায় তাহলে কি করবেন, ওই একই জিনিস দেবেন, প্রতি গ্রাম প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনার প্রোভেক্স বা ব্যাবিস্টিন মিশিয়ে গাছের গোড়ার মাটিতে স্প্রে করবেন। আপনারা মনে রাখবেন সবসময় কিন্তু এই স্প্রেটা আমরা গাছে না, মাটিতে স্প্রে করব,
0: মাটিতে শিকড়ে।
2: আর একটা আছে,
1: আচ্ছা এবার আপনার কাছে আমি একটু শুনতে চাই, তোমরা আবার খ্যাক করে উঠো না, আমি কিন্তু জানতে চাই এই যে মাটির শোধনের কথা বললেন, মাটিটা আমরা কিভাবে শোধন করব, ওই যে চাষ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখবো,
2: চাষ দিয়ে পলিথিন দিয়ে ঢাকা লাগবে না, ওটাতে তো আপনার খরচ হবে, আপনি জাস্ট শুকিয়ে দেবেন, মানে আলগা করে দেবেন,
0: রোদে যাতে রোদে
2: নেড়ে দেয় না, ধান আপনার পা দিয়ে দিয়ে
1: নেড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ,
2: আপনি কি করবেন একটা লাঠি দিয়ে ওই মাটিগুলোকে মানে এগুলো ওলট পলট করে দেবেন,
3: মানে জোর জোরে থাকবে মাটি,
2: হ্যাঁ হ্যাঁ, গভীর চাষ দেবেন, আপনারা কি করবেন যে ওইগুলো যদি ওভাবে রেখে দেন তাহলে দেখবেন ভিতরে ভিজা আছে উপরে শুকিয়ে গেছে, তাহলে কি করবেন একটা কাঠি দিয়ে নেড়ে দেবেন। এবার আর কি রোগ আছে দেখেন, গোড়া লতা অথবা পাতা পচা রোগ, মানে ফুট রট অথবা ভাইন রট অথবা লিপ রট, এটাও কিন্তু আপনার ফাইটোফথোরা প্যারাসাইটিকা নামক একটা ছত্রাকের কারণে এই রোগটা হয়। এর প্রাথমিক অবস্থায় কি করবে, পাতায় পানি ভেজা একটা হলুদা বাদামি রঙের দাগ দেখা যাবে ধীরে ধীরে,
0: প্রথমে এইটাই লক্ষণ, এটা দেখে বোঝা যাবে,
2: হ্যাঁ ধীরে ধীরে দাগটা বিস্তৃত হয়ে বড় হতে থাকবে, দাগ পাতার কিনারা হতেও শুরু মানে দাগ কি হবে, পাতার কিনারা হতে শুরু করে ভিতরের দিকে আসবে,
1: ভিতরের দিকে চলে আসবে আর শিরের দিকে,
2: আর যখন অবিরত বৃষ্টিপাত হলে রোগটা আসলে দেখা যায়। এই বর্তমানে কিন্তু আমাদের
1: কিনারে এখানে
2: আমাদের
1: আলোচনা হচ্ছে না,
2: আমাদের কিন্তু বর্তমানে দেখছেন অবিরত বৃষ্টি হচ্ছে, এই সময়টা কিন্তু আসলে এই রোগটা দেখা যেতে পারে, এজন্য আমাদেরকে এই সময়টা সাবধান থাকতে হবে। আর আক্রান্ত পাতা
0: যাতে গোড়ায় যাতে পানি না বাঁধে,
3: এইভাবে যাতে পানি না যায় পানিতে,
2: সেইটাই
0: সেটাতে না
3: পানি বাদ দিয়ে তো আবার পানগাছ মরে যায়,
0: পানগাছ মরে,
2: হ্যাঁ এজন্য তো কিন্তু
1: ওইজন্যই তো পিলে বাঁধা থাকে,
2: পিলে বাঁধা থাকে, তারপরে কিন্তু তারপরেও পিলে বাঁধলেও কিন্তু নিচু জায়গায় পান চাষ করা যাবে না, পানির বরস করা যাবে না, একটু
0: পানি পড়ার সাথে সাথে পানিটা চুষে দেবা সরে যায়।
2: আর এটার এটার প্রতিকার কি আছে, রোগাক্রান্ত গাছের পাতা তুলে আমরা পুড়িয়ে ফেলবো, আর রোগমুক্ত লতা বীজ হিসেবে আমরা ব্যবহার করব, আর রোগ প্রতিরোধী জাত বাড়ি পান দুই এটার জন্য আমরা চাষ করতে পারি, আর ঘন ঘন সেচ প্রয়োগ করা থেকে কিন্তু আমরা বিরত থাকবো। ট্রাইকোডার্মা জীবাণু সার আমরা 5 গ্রাম হারে প্রতি গাছের গোড়ায় প্রয়োগ করব, আর বরজের রোগ দেখা দিলে রিডোমিল গোল্ড অথবা কম্পেনিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়া সহ সব গাছে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আর আরেকটা আপনি যেটা বলছিলেন যে ক্ষত বা পাতার দাগ, মানে অ্যানথ্রাকনস রোগ যেটা বলছিলেন যে পাতায় দাগ দেখা যায়, আপনারা কিনার সময় কিন্তু খেয়াল করেন, ওই রকম থেকে দেখলে কিন্তু কেউই আসলে পান কিনতে চায় না, যে ক্ষত আছে ক্ষত
1: দাম কমে যায়।
2: হ্যাঁ, দাম কমে যায়। এটা এটা কি জন্য হয়, কোলেটোটিকাম পাইপারিস নামক একটা ছত্রাকের জন্য এই রোগটা হয়। এটা হচ্ছে বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে এই রোগটা দ্রুত বাড়ে। প্রথমে পাতায় কি হবে, বিক্ষিপ্তভাবে ছোট ছোট ফোসকার মতো অসম দাগ পড়ে, এই দাগগুলো কিনারা থেকে ভিতরের দিকে বেশি দেখা যায়, দাগগুলো হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয় এবং চারিদিকে হলুদ বর্ণের হয়। আর আপনি দেখছেন যে যেটা বললেন যে পান কেনার সময় দেখবেন যে ওইটা বাদামিটা অনেক সময় মরিচার মতো দেখা যায় উপরে উপরে, এইটাই হচ্ছে আমার অ্যানথ্রাকনোস রোগ। এই দাগগুলো ক্রমশ বড় হতে থাকে, অনেক দাগ একসঙ্গে মিলিত হয়ে বড় দাগ বা ক্ষতের সৃষ্টি করে, নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আসলে আপনি খেতে পারেন, খাওয়াটা কিন্তু ক্ষতিকর নয়, কিন্তু দেখতেই তো খারাপ লাগে,
0: ক্রেতাদের পছন্দ হবে,
2: ক্রেতাদের পছন্দ হবে না। প্রতিটি দাগের মাঝখানে কালো চারিদিকে হলুদ বর্ণ ধারণ করে, দাগগুলো মাঝখানটা শুকিয়ে যায় এবং সমগ্র পাতা নষ্ট হয়ে পড়ে, বেশি দাগ হলে পাতা খসে পড়ে। এটা আমরা কি করব, এটাও কিন্তু আমরা রোগাক্রান্ত লতা পাতা বরজ হতে তুলে পুড়িয়ে ফেলব, নতুন বাগানের জন্য রোগমুক্ত লতা রোপণ করব। রোগ প্রতিরোধী জাত হচ্ছে বাড়িপান এক, মনে রেখেন বাড়িপান এক, বাড়িপান দুই এটার ক্ষেত্রে
0: সহনশীল খুব,
2: হ্যাঁ এরা রোগ প্রতিরোধী জাত, এইগুলো আমরা চাষ করতে পারি। বরজের রোগ দেখা দিলে টিল্ট 250 EC প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে মিশিয়ে গাছে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করব। আর একটা রোগ আছে শেষ রোগ, সাদা গুঁড়া, পাউডারি মাইল্ড, পাউডারি মাইল্ড যেটা, এই রোগের কারণ হচ্ছে ওয়াইডিয়াম পাইপারিস রোগে এই ছত্রাক হচ্ছে এটার কারণ। এটা হচ্ছে গরম ও শুষ্ক আবহাওয়া এবং 50-60% বাতাসের আর্দ্রতায় এই রোগ দ্রুত বৃদ্ধি পায়। পাতার নিচের পিঠে দেখবেন সাদা থেকে হালকা বাদামি গোলাকৃতি পাউডার লাগানো দাগ পড়ে, এটা কিন্তু পাতার নিচে দেখবেন পাউডারের মতো সাদা সাদা দাগ পড়ে, এই দুই পরে দুই পিঠে কিন্তু দাগ হয়ে যায়। প্রথমে নিচে থাকে দাগগুলো, তারপরে আস্তে আস্তে সাদা দাগগুলো উপরে উঠে আসে, দাগগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং সব পাতায় ছড়িয়ে পড়ে। দাগ পড়া এলাকাটি পরে বাদামি রঙের হয়, শুকনো ও ভঙ্গুর হয়। কচি পাতা আক্রান্ত হলে সে পাতা আর বাড়ে না এবং বিকৃত হয়ে যায়, আক্রান্ত পাতা বিবর্ণ হয়ে গাছ থেকে ঝরে পড়ে আর লতার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এটার জন্য আমরা আসলে একই কথা বলবো যে লতা সংগ্রহ করতে হবে রোগমুক্ত গাছ থেকে এবং ফসল সংগ্রহের পর অবশিষ্টাংশ এবং আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। দ্রুত বেগে পানি স্প্রে করলেও রোগের প্রকোপ কমে যায়। রোগ দেখা দিলে থিওবিট অথবা কুমুলাস দিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারিয়ে মিশিয়ে 10 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে। রোগের আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে ব্যাবিস্টিন 1 গ্রাম অথবা টিল্ট 250.5 মিলিমিটার হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।
1: আমরা শুনলাম যে কাটিং এ যদি আমরা শোধন করে নিতে পারি ঠিক মতন, তাহলে আমরা অনেক রোগ থেকে যাই,
0: তাহলে আমরা শুনছি কি পান চাষ পানের রোগ ও প্রতিকার আলোচনা করছেন ফরহাদ দিবা শামস, মেট্রোপলিটন কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস লবণচুরা খুলনা। তা এখন কি বানাবো, কি বলতেছে,
1: ওই যে ইশারা দিচ্ছে, গান তোমরা কোতি পারো না, আমার ইশারা দাও,
3: না অনেকক্ষণ তো আলোচনা শুনিস, ওই যে কয় না হ্যাং হয়ে যাচ্ছে, একটু একটু গানটা শুনি।
0: তোমার তো পান খায় সবসময় বেশি।

আবার গুরুদেবরে কলাম, বাবা জীবনে এই পেতম একটা কাজ করলাম খুব ভালো, পাপ টাপজা করিলাম সারা জনম ভরে, আর সব আজকে ধুয়ে বসে গেল, গা মাথায় একদম পাতলাইয়ে গেছে, মানে কিছু মানুষজন বাড়ি আইলো তাকে খাতি দিতে হলো।

আদি সে ছয় রকম ডাল আর নয় রকম সবজি দিয়ে খেসুড়ি না নাবড়ার মতন আজে বাজে মানুষ একটাও সেল্লা সব দয়ালের সেলা বেলা লোকজন রাঁধিছে ছয় রকম ডাল আর নয় রকম সবজি দিয়ে মানে বাজায় গোজায় খেসড়ি না ওই নাবড়ার মতন আজে বাজে তাই একটাও না দয়ালের সেলা বেলা সব কয়জন মোটে আন্না আন্না এরিয়া দিতেছে কসন ও গুরুদেব ওই উঠোনে একটু চলো চলো পাপ টাপ যা করিলাম জীবনে সবে আর আজকে।

একটা গরু দেব কয় এই চশমাটা নাগায়, এইবার দেখতিন চাইয়ে দেখি কি দুই তিনজন মানুষ মাত্র, আর যে কারা তা কব না গেল খাইয়ে। গুরুদেব কয় এই চশমাটা সহি না গায়, এইবার দেখতিন চাইয়ে দেখি কি দুই তিনজন মানুষ মাত্র, আর উডা কব না কারা গেল খাইয়ে। এইটুক বুঝলাম মানুষ গেছে কম হয়ে, আমি এইটুক বুঝলাম ববে মানুষ গেছে কম হয়ে, আমিও মানুষ তেমন ভালো না।

গুরুদেব রে কলাম, আমি তো পাপি, তালি এই পাপির অন্ন যারা খায়, তালি আমার পাপ টাপ নাক বেজাইয়ে সব ওই মানসি গে গায়। ঠিক আছে না? গুরুদেব রে কলাম, ও বাবা আমি তো পাপি, তালি এই পাপির অন্ন যারা খায়, তালি আমার পাপ টাপ নাক বেজাইয়ে সব ওই মানসি গে গায়। আর পুণ্য কাজে তো পাপ কাটে যায়, মানসির পুণ্য কাজে তো পাপ কাটে যায়, ওরে পাপ পুণ্যে কাটে না গুরুদেব কল, বুঝছিস, পাপ পুণ্যে কাটে না গুরু।

0: গুরুদেব রে কলাম বাবা, জীবনে পেতম একটা কলাম, এই কাজটা খুব ভালো, মানে পাপ টাপ যা করিলাম জীবন ভরে, তাই আজকে সব এই মানুষজন খাওয়ায় সব ধুয়ে মুছে গেল।
1: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুবাজার কণ্ঠে, তাই না? এবার দেখো মনা, দেখো টেলিফোন আসে কিনা দেখো, আমরা টেলিফোনে যাব এখন। আমি টেলিফোন নাম্বারটা আরেকবার বলে দিই,
2: 019-7414-1219-1970।
1: শ্রোতা বন্ধুরা, এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানতে পারেন।
3: দেখো পান নিয়ে আলোচনা হয়েছে, আপনারা পান নিয়ে কথা বললি আরো ভালো
2: ভাই।
3: হ্যালো
4: হ্যালো দাদা,
1: হ্যাঁ কে?
3: পলাশ সরকার, ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি,
1: আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে।
4: দাদা প্রশ্ন লোকে আপনার তা
3: যেখানে পান আছে তাহলে পানের বরজ দে সেই বাড়ি বিয়ের বা তুমি ওই তাহলে সব মেয়েটাই ঠিক করো, আমাকে দাওয়াত দিও, আমরাও যাবো।
1: তোমার আর কোন প্রশ্ন আছে নাকি? আর কোন প্রশ্ন আছে?
3: কলা গাছে, কলা গাছ লাগিয়েছি, এক বছর বয়স কলা হচ্ছে না, তখন কি করবে?
1: সারটা দিতে হবে। হ্যাঁ
3: ও তাহলে এটা মনে হয় পানি সারা ছিল
5: মনে হয়, মানে ভালো জাতের না কিংবা ওই
3: পানি সারা লাগাবা, যে সারাটা তলোয়ারের মতন খারা ওই সারা লাগাবা, ওতে কলা হবে। হ্যাঁ বড় বড় পাতা আছে ওগুলো লাগাবা না।
1: ধন্যবাদ তোমাকে, তুমি ভালো গাছ লাগাও, ভালো ফল পাবা।
3: দেখো এরপরে দেখো ফল আসে না, কাইটে গেল যে
1: প্রতিবন্ধী
3: গেল তো
1: হতে পারে, হতে পারে। হ্যাঁ হ্যালো ধরো,
3: হ্যালো হ্যালো
2: কথা বোঝা যাচ্ছে না আপনার?
3: হ্যাঁ এইবার বোঝা গেছে। কোন
1: কাছে ইলিয়াস ভাই কি গতদিনের দেবদাস? তাই
3: হ্যাঁ এই তো সেই ইলিয়াস ভাই।
1: হ্যাঁ বলেন, কিছু জানতে চান?
2: দেবদাসের কাছে পার্বতী কিছু
3: দেবদাস
1: দেখো এরপরে দেখো
3: আর একটা ফোন। হ্যালো
1: রানা সাহেব বলেন, কি জানতে চান? আমলা নষ্ট হয়ে যাচ্ছে,
3: কিভাবে নষ্ট হচ্ছে?
1: কি আমলা কি এখন তো আমলা তো পোক্ত হয়ে গেছে,
5: পোক্ত হয়ে গেছে, এখন তো বতি হয়ে গেছে, এখন আবার আর কি সমস্যা?
3: কি ঝরে পড়তেছে না পোকা লাগিয়েছে?
5: আমরা তো
1: আগে থেকে
5: এখন আর কোন উপায় নাই,
1: এখন তো আমরা শেষ সময়।
3: ওটা আমরা যখন কষি থাকে তখন ওটা স্প্রে করলে ওই আর পোকা লাগতে পারে,
1: ব্যবস্থাটা নিতে হবে।
3: ধন্যবাদ রানা ভাইকে, অনেকদিন পরে ফোন করলেন, ভালো থাকেন।
1: দেখো এরপর দেখো,
3: ওই আমরা পেয়ারা তারপরে ওই আম
5: প্রাথমিক পর্যায়ে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে প্রতিরোধ করা যায়, এখন আর কোন উপায়, এখন শেষ সময়, আমরা বতী হয়ে যাচ্ছি।
3: হ্যালো,
1: কেটে গেল, সংযোগ বিচ্ছিন্ন হলো, এরপরে দেখো দেখো।
3: হ্যালো,
4: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি কামারখলা থেকে বলছি, দারপুর কামারখলা।
1: জি
4: বলছি, এই লবণাঞ্চলে পান চাষ করা সম্ভব?
1: লবণাঞ্চলে সম্ভব?
5: লবণাঞ্চলেও তো পান করা সম্ভব, কি বলেন তো? আপনি একটু উঁচু জায়গায় করবেন, যেখানে আর ওই যে বেরি করে দেবেন, পিলি করে দেবেন, লবণ বেশি উঠবে না। আর লবণ কিন্তু নদীর পানিতে সবসময় থাকে না, কিন্তু এই যে বয়স, মানে এখন কিন্তু নদীর পানিতে তেমন লবণ নেই, বুঝতে পারছেন? আপনার মার্চ এপ্রিলে যখন প্রচন্ড খরা হবে তখন একটু লবণ এ হবে, এজন্য কিন্তু আপনার মে থেকে সেপ্টেম্বর হচ্ছে পান চাষের উপযুক্ত সময়।
1: ধন্যবাদ আপনাকে,
3: দেখো
1: তাই ভাল লাগিছে।
3: ধন্যবাদ। ইলিয়াস ভাই নাটক শুনিছে ওরা, এই জন্য ভালো লাগছে।
1: শুনবে,
3: আর একটা ফোন
2: ধরো।
3: হ্যালো
1: হ্যালো,
4: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: বলেন।
1: তাই বরস থেকে, হ্যাঁ
5: তারপরে সাচি পান আছে,
3: সুগন্ধি,
5: হ্যাঁ খাসিয়া পান আছে, আপনার কত রকম পান আছে, স্থানীয় পান আছে,
3: সব পান আর ঝাল হয় না।
1: দশ বারো বছর বইল হয় কিন্তু আম হয় না,
5: তার মানে তো আপনার,
1: হ্যাঁ তখন
5: স্প্রে করতে হবে আপনার আম গাছে, অবশ্যই তিনবার স্প্রে করতে হবে, যে আপনার যখন আমের বোল আসার আগে আগে একবার করবেন, আমের যখন বোল আসবে, কিন্তু আপনার আমের হচ্ছে কেবল হচ্ছে গুটি গুটি আম হয়েছে, মানে কি বলে আপনার মটর দানার মতো, ওই সময় একবার করবেন, মার্বেল দানার মতো ওই সময় আর একবার স্প্রে করবেন। আপনার আর হপার পোকা আছে, নিশ্চয় হপার পোকা আপনার হচ্ছে বোলগুলো খেয়ে যায়, এজন্য আপনি আম পান না, আপনার ওই হপার পোকা তাড়াইতে হবে, এর জন্য আম গাছে মিনিমাম তিন থেকে চারবার স্প্রে করতে হয়। এটা যদি আপনি করতে পারেন, হপার পোকা লাগবে না, আপনার বোল খেয়ে যাবে না, আপনার অবশ্যই আম হবে।
3: তার মানে কি ভাই, আপনি গাছের কাছে গেলে দেখবেন তো ওই গাবানো পোকা আছে, ওই যে সটাস করে এসে গায়ে বাড়ি খায়, ওটা হচ্ছে সেই হপার পোকা, ওরা ওই বোলের রস চুষে খায়, বোল ঝরে পড়ে যায়।
1: আপনাকে ধন্যবাদ, এইভাবে আপনি করবেন, আর আমাদের হাতে সময় নেই, আজ আমরা শুনলাম।
3: ধন্যবাদ আপনাকে ভাই,
1: পান চাষ, পানের রোগ ও প্রতিকার আলোচনা করলেন ফরহাদ ইবার শামস, মেট্রোপলিটন কৃষি অফিসার, মেট্রোপলিটন
2: কৃষি
1: লবণচেরা খুলনা। আগামী অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, চলো ওঠা যাক,
3: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে খাটো হয়ে যায়, যদিও সে নিজের ধারণাই বড়ই হয়। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গোনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে একটি হামদ।
3: দিন দুনিয়ার মালিক তুমি,

আল্লাপাকিশানি হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Vishwamadhav Chakravarti and Justice K.M. Rashiduzzaman Raja pronounced this judgment today after hearing the death sentence and reference and jail appeals in the case. The court also continued the death sentences of four other convicts of life imprisonment. It also acquitted 10 others initially sentenced to death by lower court concerned. New Zealand's government introduced legislation today to ban children under 16 from using social media platforms. It is joining a number of countries seeking to keep youngsters off sites such as Instagram and TikTok. The move is aimed at protecting young people from the potential harms of social media. Australia implemented world-first legislation banning children from social media in December, with the UK, France and others following suit. Under New Zealand's proposed law, firms like Meta could be fined up to 10% of their global revenue if they fail to comply. Dhaka Meteorological Office says the low-pressure area over Northwest Bay and adjoining coastal areas moved northwestwards, and low lines over Gangetic, West Bengal and adjoining areas of North Odisha and Northwest Bay under the influence squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kasas Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close the coast and proceed till caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Kaksas Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জাইতুন্নেসা মিলা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, সৌদি আরবে বর্তমানে 35 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। এ সময় সৌদির রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। মার্কিন যুক্তরাষ্ট্র পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিনেন্স একথা বলেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাগ বিতরণ এবং স্কুল ফিডিং কার্যক্রমের প্রশংসা করেছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙ্গামাটির জেলার শিশু পার্কের ভেতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারে উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। চলতি মাসের প্রথম 22 দিনে দেশে 214.8 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 25.60% বেশি। এদিকে চলতি অর্থবছরের বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী 20 থেকে 22 আগস্ট এই 3 দিনে দেশে 11.70 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এছাড়া এবছরের 1 জুলাই থেকে 22 আগস্ট পর্যন্ত দেশে মোট 500.60 কোটি মার্কিন ডলার প্রবাসীর আয় এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ 350-র বেশি প্রতিষ্ঠানের দর পতনের কারণে সূচকের বড় পতনের মধ্য দিয়ে

0: লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে ঢাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 14টির, কমেছে 355টির এবং অপরিবর্তিত ছিল 18টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 78 পয়েন্টে কমে অবস্থান করছে 5643 পয়েন্টে। ডিএসইতে 601,97,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 711,14,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40, ক্রয় 122.30, ইউরো বিক্রয় 145.57, ক্রয় 142.83, পাউন্ড স্টার্লিং বিক্রয় 170.10, ক্রয় 166.70, সৌদি রিয়াল বিক্রয় 33.09, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.76, ক্রয় 33.13। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়। ধন্যবাদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন আফরোজা রোজী।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন আফরোজা রোজির কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন যদি তারে নাই চিনিকো।

0: পরপর দুখানি রবীন্দ্র সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আফরোজা রোজি।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় রয়েছে আধুনিক গান, শিল্পী এ কে এম মনিরুল ইসলাম, প্রথম গানটির রচয়িতা খোন্দকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার এস এম তারিক।

এ কে এম মনিরুল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির রচয়িতা খোন্দকার খায়রুজ্জামান, সুরকার আব্দুল আজিজ বাচ্চু।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন এ কে এম মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ। আমি রাবেয়া সুলতানা শিউলি এবং আমার সাথে আছে ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মোসাম্মদ নূর জাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hello, good afternoon. Dear learners, I welcome all of you at today's English learning program, Let's Speak English. Amar sathe studio te dujon shikkhate uposthit royeche. Let's introduce them.
1: Hello, I'm Oshojo Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome you all to this program.
2: Hello everyone, my name is Mashur Rahman and I'm a student of A-Levels.
0: Thank you Mashur and Oshojo for coming to our studio today. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হলো habit of reading English daily, অর্থাৎ ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস. সংক্রান্ত এই টপিকটি করা হয়েছে. উইল লার্ন সাম ওয়ার্ডস বেসড অন দিস টেক্সট অ্যান্ড বিফোর টেলিং দিস দ্য এম অফ দিস লেসন ইজ টু টক অ্যাবাউট আ মডাল ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য হ্যাবিট ইন দ্য পাস্ট টাইম অ্যান্ড বিফোর রিডিং দ্য টেক্সট উই উইল লার্ন সাম ভোকাবুলারিজ হুইচ মাইট বি আনফ্যামিলিয়ার অর ফ্যামিলিয়ার টু ইউ. Let's start to learn these vocabularies. Take some notebook or pen with you. First one is exhausting. A spelling of this word is exhausting. Exhausting, এই শব্দটির form বা structure হলো adjective, আর meaning হচ্ছে extremely tired. বাংলায় এটাকে আমরা বলতে পারি ভীষণ ক্লান্ত. Exhausting or exhausted, both are adjective, sometimes can be used as the past tense of the verb. Next word is encounter. Ei shabdotir form holo verb. A spelling of this word is encounter. Encounter, ami agei bolechi ei shabdotir form holo verb, ortho holo meet. meet. Hope you have been able to write. Ar bangla ortho bola jete pare sakkhat kora. Next word, please write simultaneously or simultaneously. A spelling of this word is simultaneously. Simultaneously form holo adverb. Amra jani adjectives end in ly are most often adverb, especially adverb of manners. Meaning of this adverb, I mean simultaneously, is happening at the same time. And next word is absolutely, absolutely. In communicating English, we use this adverb very frequently. Yes, this is an adverb. And the meaning of this word is completely without any doubt or doubt. Next word, this is the last word, stuck. S-T-U-C-K. Stuck means immobile, trapped or stranded. Stranded is a very suitable contextual synonym of stuck. Adjective, yes, the form of this word is adjective. Dear learners, now let's enjoy listening a short conversation based on habit of reading English daily. Yes.
2: Hi. How do you manage to understand the difficult editorials in the English newspaper? I get stuck on almost every second sentence.
1: It takes a little patience. When I started a year ago, it felt just as hard. I used to translate every line into Bengali in my head, but consistency is the key.
2: Do you read every single page? That sounds exhausting and time-consuming.
1: Not at all. You don't need to read cover to cover. I start with the national headlines, glance at the international news, and spend most of my time on the editorial and op-ed pages. That's where the real-world arguments and polished English are.
2: I struggle the most with vocabulary. Whenever I encounter an unknown word, breaking down the flow to check a dictionary feels annoying.
1: Keep a small pocket notebook and a pen with you. Jot down the new words without stopping and look them up later in the evening. Over time, you'll see those exact words repeating in different contexts.
2: Does it really help with academic exams or university admission tests later on?
1: Absolutely. General knowledge, current affairs, and writing skills improve simultaneously.
2: When I must build up the habit of reading English daily?
1: Certainly. Thank you.
2: You're welcome.
0: Thanks a lot, both Oishi and Mashur. Dear learners, you have just listened a short conversation entitled Habit of Reading English Daily. You must have heard the sentence, I used to translate every line into Bengali in my head. এই সেন্টেন্সটিতে আমরা বাংলা করলে এইটার অনুবাদ এমন হতে পারে, আমি মনে মনে প্রতিটি লাইন বাংলায় অনুবাদ করতাম, give importance on the bangla word kottam. আমরা অতীত সময়ে অর্থাৎ ইন past time যদি কোনো কাজের অভ্যাস বুঝাই, যে আমি কোনো কাজ করতাম, যেতাম, খেতাম, এই ধরনের বাংলা এক্সপ্রেশন গুলোর জন্য আমরা used to এই ভার্বটি ব্যবহার করি, অর্থাৎ এটি একটি মডেল ভার্ব। However, আমরা জানি after any sort of modal verb, you have to use verb base. Yes, we have to say verb base. We should not say present verb or verb present. You can say V1 for your easy understanding. তাহলে কি হলো, I used to translate every line into Bengali in my head. আমি মনে মনে প্রতিটি লাইন বাংলায় অনুবাদ করতাম। In this sentence, used to contains two distinct words. এই যে এই এই ফ্রেজটিতে দুইটা distinct করা যায়, অর্থাৎ পার্থক্য করা যায় এমন দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা হলো used এবং preposition to. Used এর সে user past tense. It's a past habit, indicates a past habit. I state that is no longer true. It's a semi-modal verb. Yes, there are some classifications in modal verb. It's a semi-modal verb combination used to express a past habit. অর্থাৎ অতীত সময়ের কোন অভ্যাস বোঝাতে বা কোন ঘটনা বা অবস্থা বোঝাতে আমরা used to ব্যবহার করি. That is no longer true. It's always followed by the base form of verb. As I have already told you, আমরা বলতে পারি যে I used to play soccer. Do you know what does soccer mean?
2: Yes, I do.
0: Football?
1: Yes.
0: As Americans perhaps say soccer is... Football is soccer, no?
2: No, I think they differ.
0: The instrument is different.
2: Yes.
0: The ball itself is different.
2: Yes.
0: Okay. Have you seen the ball?
2: I have.
0: Oh, yeah, thank you. Have you?
1: Yes.
0: Thank you. She used to have long hair. Hair have মানে কি? Keep. She used to have long hair. She অনেক লম্বা চুল রাখার তার অভ্যাস ছিল. তাহলে আমরা কিভাবে used to ব্যবহার করব? আমরা অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে এই সেমি মডেল ভার্বটি ব্যবহার করব। হোয়াট ইজ দ্যাট ইউজ টু? ইয়েস ডিয়ার লার্নার্স, হিয়ার উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ইউজ টু। আমরা যদি ইউজ টু এই সেমি মডেল ভার্বটির আগে বি ভার্ব ব্যবহার করি, তাহলে কিন্তু পরবর্তী যে ভার্বটা হলো সেটা কিন্তু আইএনজি ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এইভাবে, শি ওয়াজ ইউজ টু হ্যাভিং এ লং হেয়ার, হ্যাভিং লং হেয়ার, এটা কিন্তু হতে হবে। অর্থাৎ ইউজ টুর আগে বি ভার্ব ব্যবহার করলেই পরবর্তী ভার্বটি অবশ্যই আইএনজি ফর্ম হয়ে যাবে। যেমন আই ওয়াজ ইউজ টু টকিং টু মাই বেস্ট ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং ওয়েন আই ওয়াজ দিয়ার। হাউএভার এইভাবে বলা যেতে পারে। হাউএভার মাস্টার, ক্যান ইউ টেল আস এট লিস্ট two sentences using this semi-modal verb used to?
2: She used to live in a small house. I need to visit them on Fridays.
0: Okay, that's great. Dear learners, তোমরা নিশ্চয়ই শুনলে যে মাসুর বলল শি ইউজ টু লিভ ইন আ স্মল হাউস, অর্থাৎ সে একটি ছোট্ট বাড়িতে বাস করতে মানে বাস করত, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তারপরে মাসুর বলেছে যে আই ইউজ টু ভিজিট দেম অন ফ্রাইডেজ, অর্থাৎ শুক্রবারের দিনগুলোতে আমি তাদেরকে দেখতে যেতাম। তাহলে এই যে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে যেতাম, খেতাম, করতাম, ভার্বের এই তাম বা তেন যদি আমরা ব্যবহার করি, যেমন তিনি সেখানে যেতেন, তাহলে তেন হয়ে গেল। এই ধরনের টার্মগুলো আমরা যদি বাংলায় আমাদের নিয়ে নিই, তাহলে আমরা খুব সহজেই এই ইউজ টু এই সেমি ভার্বটি ব্যবহার করতে পারবো। অ্যান্ড ওই শি, উড ইউ প্লিজ টেল আস এট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস সেমি মডাল ভার্ব ইউজ টু?
1: We used to go to the beach. Why didn't you used to like coffee?
0: Oh, that's great. Dear learners, she বলেছে we used to go to the beach. That is, আমরা সৈকতে যেতে অভ্যস্ত ছিলাম। তাহলে কি হলো, এখানে used to অভ্যাস বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে। Almost we are at the end of our session today. Hope to talk to you very soon. Thanks a lot.

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আন্ড্রু মান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে গানের গীতিকার আবু বকর সিদ্দিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: আজান, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত। শুনবেন লাইসা বিনতে কামাল ঐশীর কণ্ঠে।

0: নজরুল সঙ্গীত শুনলেন লাইসা বিনতে কামাল ঐশীর কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়াল পরিষ্কার করুন, এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী অনুপ ভট্টাচার্য, গীতিকার নুরুজ্জামান শেখ, সুর করেছেন সুজেয় শ্যাম।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন অনুপ ভট্টাচার্য। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন, জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে মুছে দিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিন সুলতানা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে ৩৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ারও আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ ক্ষমতায়ন ক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশিদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটক

0: প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এই আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সান্ধনা খান। A day-long workshop on government performance monitoring system was held at the Regional Public Administration Training Center in Khulna today. Divisional Commissioner Muhammad Abdullah Harun attended it as chief guest. Director of Bangladesh Public Administration Training Center Shamim Adnan presented the keynote paper. Additional Divisional Commissioner Revenue Sifat Mehnaz and District ICT Officer and Programmer Muhammad Alimuzaman Khan attended it as chief discussants. Presided over by Deputy Director of Regional Public Administration Training Center, Khatuni Jannat, the workshop was attended by the officials of different government departments of Khulna and Borishal Division. The Khulna Regional Public Administration Training Center arranged it. A view exchange meeting of BCIC and BADC fertilizer dealers with administration officials was held at the Deputy Commissioner's Conference Room in Kushtia today to ensure supply of fertilizer at the farmer level at government prices. Presided over by the Deputy Commissioner Muhammad Tawhid bin Hassan, the meeting was attended by the Additional Deputy Commissioner General, Additional Police Super, Deputy Director of Department of Agricultural Extension and General Secretary of the BADC Seed and Fertilizer Dealer Association, including concerned officials. The District Administration and Agricultural Extension Department jointly organized it. A reception was accorded to 129 meritorious students who got GPA 5 in the SSC and equivalent examination of Sharsha Upuzala in Joshua today. Member of Parliament Maulana Azizur Rahman handed over the crest and books to the students at a function held at the Upuzala Porshad Hall Room as chief guest. Presided over by the President of Upuzala Chhatra Shibir, the Amir of Upuzala Jamaat-e-Islami and central leaders of Chhatra Shibir were present at the time. A 10-day-long TDP basic training course of Ansar and VDP members began at the Ansar VDP Hall Room of Baigacha Upuzala in Khulna today with the aim of maintaining overall law and order situation in the country, social development and creating self-employment as well. The Upuzala Nirwahi officer attended it as chief guest. Presided over by the Upuzala Ansar and VDP officers, the officials of the concerned department were present at that time. The prize distribution ceremony and discussion of the 2-day-long essay and debate competition was arranged at the Paigacha Upuzala Porishad Hall Room in Khulna district today. The Upuzala Nirbahi officer attended it as chief guest, while Deputy Assistant Director of the District Anti-Corruption Commission as special guest. Presided over by the President of Upuzala Corruption Prevention Committee, Upuzala Secondary Education Officer, Youth Development Officer and officials of the concerned department were present at that time.

বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। শুনলেন একটি রবীন্দ্রসঙ্গীত, রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

বন্ধুরা, পাঁচ মেশালে গানে এবারে শুনবেন পল্লীগীতি। হাসিয়ারা হাসুন, দুঃখিত, হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে।

এতক্ষণ পাঁচ মেশালি গান শুনলেন। আল্লাহ তালার খাসবান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: تخلف الميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয় যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল শুনবেন।

তুমি যে পাকজাত, চাঁদ সিতারা হয় না সুমার।

আমি জেনে শুনে জীবন ভরে দো।

শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পা।

या मुहम्मद बेहेस्त होते।

এবার আমায় নাজাত দাও।

আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল শুনলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। নিজে শিক্ষিত হন এবং অপরকেও শিক্ষিত হতে সাহায্য করুন। শিক্ষা হল মনের চোখ, সে চোখের দেখা কখনো ভুল হয় না। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। ইদানিং চতুর্দিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের বাড়ির বা অফিসের আশেপাশে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন ইত্যাদির পানি রাখা যাবে না। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80%, সন্ধে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:37, অস্ত যাবে 6:23। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Better. Here's the weather forecast for inland river ports of the country, valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thundershower, temporarily south or southeasterly gusty or squally wind at a speed of 45-60 km/h is likely to prevail over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining epic till 6 p.m. tomorrow. Light to moderately rain or thundershower accompanied by temporary gusty wind may occur many places of Rangpur, Chattogram and Silat divisions and some places of Rajshahi, Dhaka, Mamansingh, Khulna and Borishal divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day temperature may remain nearly unchanged and night temperature may decrease slightly across the whole country. The highest temperature was 34.4 degrees Celsius at Saidpur and the lowest was 24.2 degrees Celsius at Sylhet as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 32 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 80% and at 6 p.m. 76%. The sun rises over Dhaka tomorrow at 5:37 a.m. and sets at 6:23 p.m. And that's all weather forecast for this time.
3: বাংলাদেশ বেতার শুনবেন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও শাহিদা আক্তার নেলি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড টার্ম এক্সাম অ্যান্ড ট্রেজার স্টাডি শীর্ষক এক ভ্যালিডেশন কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে হবে। একই সঙ্গে মিড টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। উপাচার্য বলেন, ট্রেসার স্টাডির মাধ্যমে গ্রাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কতটা কাজে লাগছে এবং বিদ্যমান কারিকুলাম থেকে তারা কতটা উপকৃত হচ্ছে সে বিষয়ে বাস্তবভিত্তিক তথ্য পাওয়া যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে কারিকুলাম ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে। উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। আইকিউএসসি এর পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ ইমদাদুল হক, আইকিউসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড এস এম তৌহিদুর রহমান, উপ রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিকী, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড আবদুল্লাহ আল নাহিদ সহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ অন ইম্পাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। বিডিআরইএন এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশিদুল আরেফিন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কুয়েটের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক প্রফেসর ড আশরাফুল গনি ভুইয়া, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভুইয়া এবং হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। গভর্নমেন্ট পারফরমেন্স মনিটরিং সিস্টেম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শামীম আদনান মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ এবং জেলা আইসিটি অফিসার ও প্রোগ্রামার মোহাম্মদ আলিমুজ্জামান খান প্রবন্ধের উপর আলোচনা করেন। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক খাতুনে জান্নাত এতে সভাপতিত্ব করেন। উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ পানি নিশ্চিতের লক্ষ্যে এক বিশেষ সংলাপ আজ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে আজ সুপেয় পানি সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণে 317টি পরিবারের মধ্যে 2000 লিটার পানি ধারণ ক্ষমতার ট্যাঙ্ক বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল

0: বাড়ির আঙিনা পরিচ্ছন্ন করবে এই মর্মে পাঁচটি বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেসিসির কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। খেলার খবর ফুটবল। খুলনা দিঘুলিয়া উপজেলা সুগন্ধি ইয়াসিন মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দিঘুলিয়ার রাজীব রাকিব একাদশ ১-০ গোলে গোয়াল পাড়ার তানভীর একাদশকে পরাজিত করছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কেদার মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আজ ভাতশালা ফুটবল একাদশ ২-১ গোলে ৫ পোতা আরআরকে ফুটবল একাদশকে পরাজিত করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: আসসালামুকুম।
1: ওয়ালাইকুম।
2: কি হলো যে তোমাদের ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেল না?
3: থামতে পারে মশার কলরব, কি উল্টাবো কি উল্টাবো ওই জিনিসটা তো বুঝে নাই।
2: ছড়া ভাই, ছড়া তো খুবই ভালো, ব্যাখ্যাটা করে দাও কি আছে। উল্টে দেবো
1: কি উল্টাবো প্লাস্টিকের বোতল টোতল যেগুলো আমাদের পানি জমি থাকে এগুলো থাকলে উল্টে দিতে হবে। চিপসের প্যাকেট থাকলে অনেক সময় যেটা
3: পানি জমে থাকে
1: তারপরে ফেলে দিয়ে দেখলে ওটি পানি জমি, সেগুলো সব উল্টি দেওয়া
3: লাগে।
1: তারপরে ওই যে বিভিন্ন প্রকারের মনে করো পাত্র যাতে ওই যে পানি জমি থাকে, আরো অনেক ধরনের পাত্র আছে, টায়ার মায়ার আছে, হ্যান ত্যান, যার মধ্যে
3: মনে করো যে ছোট ছোট কাপের মধ্যে কাপ আইসক্রিম, কাপের মধ্যে কাপ চা, ওয়ান টাইম
1: কাপ, এখন ওই যে তোমার সে চাও খাই সেটা ওয়ান টাইম,
2: আচ্ছা ফেলতে হবে
1: সেগুলো,
3: ফেলতে হবে কি কদি
1: ফেলতে হবে ওই যে ফুলের টবের পানি,
2: আচ্ছা
1: যেটা আমরা নিজের থেকে দেই দিয়ে আবার ওটা ওটা ফেলে দেওয়া লাগবে বেশি পানি হলে। তারপরে মনে করো যে গ্যারেজ ট্যারেজ থাকে না, ওল্লার মধ্যেও পানি জমি থাকে, তারপরে ফ্রিজের নিচে পানি জমি থাকে, এসির ওই যে
2: পরিষ্কার করতে হবে কি থাকে,
1: বাড়ির আশপাশ আঙ্গিনা পরিষ্কার করা লাগবে, ছাদ পরিষ্কার করা লাগবে। তারপরে ওই যে দুইটা বিল্ডিং করে না, দুই তিনটা মেলা মেলা বিল্ডিং করে না শহর, তো আরো বেশি মনে করো, তার ওই যে মদত চিপা জায়গাটা থাকে না সেটা মনে করো যে পরিষ্কার করে।
3: তুমি তো সবই জানো, তাহলে আমি বুঝলাম না কইতেছিল তো খুলে মিলা কইলে তো
2: কবিতাটা আবার শুনি একবার কি বললো, উল্টে
3: ইয়া ফেলে দেব, উল্টে দেব, সাফ করিব সব,
2: আচ্ছা
3: তবেই যেন থামতে পারে মশার কলরব।
0: বাহ বাহ
1: বাহ,
0: তাই না?
2: তোমাদের একটা ভালো একটা প্রামাণ্য অনুষ্ঠান শুরু দিয়ে আজকের আসরে সকলকে শুভেচ্ছা জানাই, সকল স্বাগত জানাই। আজকে মাশরুম চাষ নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান আমরা শুনবো শুরুতে, এটি নির্মাণ করেছেন সাব্বির সজীব, চলো শুনি আমরা।
0: আচ্ছা শুনি।

0: এবং আমার সাথে আছেন একজন উদ্যোক্তা, কি নাম আপনার?
1: আকলিমা খাতুন।
0: আকলিমা খাতুন, তো আপনি তো প্রশিক্ষণ পেয়েছেন, তো প্রশিক্ষণের পর কিভাবে কি সহায়তা পেলেন, এক দুই হচ্ছে মাশরুম চাষ কেন শুরু করলেন, এগুলো একটু বলেন।
1: আমি সাভার থেকে 10 দিনের প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ নেওয়ার পরেই মাশরুমের কাজ ওইখান থেকে 2টা স্পন আনে আমি শুরু করে দিয়েছি। মাদারেনে স্পন করা শুরু করে দিয়েছি, এবং আমার জন্য যা বরাদ্দ ছিল ওইগুলো আমি পেয়েছি।
0: তো উৎপাদন তো শুরু করেছেন মোটামুটি, যেটা বললেন 2023 সালের নভেম্বর না ডিসেম্বরে নিয়েছেন?
1: নভেম্বরের 18 তারিখ থেকে আমি প্রশিক্ষণটা নিয়েছি, 27 তারিখ পর্যন্ত। প্রশিক্ষণ নেওয়ার পরে বারে এসে ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছি।
0: উৎপাদন কেমন হলো এবং বিক্রি কেমন করলেন?
1: উৎপাদন ভালোই হয়েছে। প্রথমে আমার এলাকায় মাশরুম কি চিন্ত না, অনেক কষ্ট করে আমার মার্কেটিংটা তৈরি করতে হয়েছে। মাশরুম মানে দেখা তো দূরের কথা, না আমি শোনা নেই এরকম অবস্থা, অনেক কষ্ট করে। ব্যাঙের ছাতা বলছে অনেকেই, হ্যাঁ, কিন্তু আসলে যেটা ব্যাঙের ছাতা না, বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরে মার্কেটিংটা তৈরি করতেও আমার অনেক কষ্ট হয়েছে। এখন প্রথমে আমি যেগুলো উৎপাদন করেছি ফ্রিতেই অনেকেরই খাওয়াইছি, আমার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন মানে কেউ তো চেনে না, তাহলে বিক্রি করব কোথায়, এইরকম অবস্থায় পড়ছিলাম। তারপর আমি যখন এই মাশরুমটা অনেকেরই ফ্রি খাওয়াইলাম, খাওয়ার পরে তখন তার গুণাগুণ সম্পর্কে বুঝলো, এবং তখন আমি স্থানীয় বাজারে এই মাশরুমটা নিয়ে যাই। প্রথম আমার একজন প্রথম ক্রেতা বলতে আমার বহরপুর স্থানীয় বাজারের একজন, ওনার কাছে প্রথম বিক্রি করে ওইখান থেকে আমার একটু প্রচার প্রচারণা হয়।
0: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আছি রাজবাড়ী সদরের উপজেলা কৃষি অফিসে, এবং আমার সাথে আছেন কৃষিবিদ মোহাম্মদ জনি খান, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন। কেমন আছেন?
2: জি, আমি ভালো আছি।
0: আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি মাশরুমের একটি প্রকল্প চলমান রয়েছে, এবং যেই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, তো এর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও জড়িত, তাই না?
2: ধন্যবাদ। মাশরুম একটি পুষ্টিগত গুণ সমৃদ্ধ একটি সবজি, এটি সবজি হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া পাশাপাশি এর কিন্তু ঔষধি গুণও আছে। আমাদের যারা বেকার তরুণ উদ্যোক্তা এবং রয়েছে, বিশেষ করে মহিলা, তারা তাদের ঘরের কাজের পাশাপাশি কিন্তু বাড়তি একটি ইনকামের এখানে সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা যারা বেকার তরুণ যুবক যারা রয়েছে, যারা মাশরুম চাষে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে উৎসাহিত করে থাকি, এবং আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার যেটা আছে, সেখানে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় তাদেরকে 10 দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকে। তারা প্রশিক্ষণ নিয়ে তার এলাকাতে তারা মাশরুম চাষের উপরে 30 জন সদস্য বিশিষ্ট গ্রুপ তৈরি করে, এবং তারা সরাসরি মাশরুম চাষ এবং বিপণন করে থাকে। এভাবে তাদের তাদের বেকারত্ব ঘোচাচ্ছে, পাশাপাশি পুষ্টির উন্নয়ন হচ্ছে।
0: আচ্ছা আকলিমাপা, আপনি যদি আরেকটা ব্যাপার বলতেন, আমরা তো জানি প্রতিটা ব্যবসায় প্রতিটা উদ্যোক্তাগণের, বিশেষ করে কৃষি উদ্যোক্তাগণের, অনেক সময় কিছু সমস্যায় পড়তে হয়। তো আপনি 23 সালের ডিসেম্বরে শুরু করলেন একেবারে প্রশিক্ষণ গ্রহণের পরপর, তারপরে এখন কি অবস্থা? এখন তো 2025-এর আমি বলবো নভেম্বর চলছে, তাই তো? তো এখন এটা বাজারজাতকরণে আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, কিংবা কি ধরনের আর সুযোগ সুবিধা পেলে আপনার মনে হচ্ছে যে এই মাশরুম চাষটাকে আরও বেশি লাভবান করা যাবে?
1: আমার কৃষি অফিসার স্যারও প্রচার প্রচারণায় সহযোগিতা করছে, বিভিন্ন জায়গায় মেলার মাধ্যমে এটা প্রচার প্রচারণা হয়েছে। তারপরে অনেকেই আছে এখনও বুঝতে চায় না, তাদের বেশিরভাগই শিক্ষিত মানুষই বুঝতে চায় না, সত্যি কথা। এখন ডাক্তার যারা আছে তারা যদি তাদের প্রেসক্রিপশন আমাদের মাশরুমের কথা একটু লিখতো, তাহলে হয়তো আমাদের মার্কেটিংটা অনেক সহজ হইতো আরও, মানে সবাই মাশরুম জানতো, মাশরুম খাওয়ার প্রতি সবাই অভ্যস্ত থাকতো।
0: শ্রোতা বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের রুট লেভেলে সরকারি কর্মকর্তা যারা কাজ করেন, বিশেষ করে কৃষি নিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি ব্লকের যিনি আছেন তার সাথে কথা বলবো, কি নাম আপনার?
3: মাসুমা আক্তার।
0: আপনি কোন ব্লকে আছেন?
3: ইসলামপুর ইউনিয়নের হুলাইল ব্লকে আছি।
0: আচ্ছা, আমরা তো জানি এখানে মোটামুটি আকলিমা যিনি আছেন উদ্যোক্তা, উনি মাশরুম নিয়ে বেশ ভালো করছেন, 2023 সালে শুরু করেছেন ডিসেম্বর থেকে, এবং এখনও তিনি চালিয়ে যাচ্ছেন। তো মোটামুটি কেমন দেখছেন মাশরুম চাষের এই ব্যাপারটা?
3: মাশরুম চাষ করে আকলিমা লাভবান হয়েছে, সে অলরেডি মার্কেট তৈরি করছে এবং মাশরুম বিক্রিও করছে। আপাতত তার উৎপাদন বন্ধ থাকলেও সে এই মাস থেকে উৎপাদন শুরু করবে, এবং তার মার্কেট তৈরি করা আছে, সে মাশরুমে সফলতা অর্জন করবে।
4: আমরা শুনছিলাম, খুব ভালো লাগলো মাশরুম চাষ নিয়ে। একটা প্রামাণ্য অনুষ্ঠান, এটি তৈরি করেছেন সাব্বির সজীব। আমরা এটা থেকে অনেক তথ্য
5: পেলাম। শোনো, ওই যে আমরা না ওই যে মনে করো যে পলের পুজ, পল পল চেন ওই যে
4: ফল বা খড়ের পল,
5: ওগুলোর ওই যে বৃষ্টির দিনগুলোর মধ্যে স্যাঁতস্যাঁতা হয়ে থাকলে ওটার মধ্যে যে এই যে একটা ছাতির মতো একটা জিনিস হতো না, ওইটার ব্যাঙ্গের ছাতা করতাম না,
1: ওইটাই মাশরুম।
4: মাস্টার
6: ভাই, আমরা তো গ্রামে এখন কইতেছি সবাইরেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, চারপাশ পরিষ্কার রাখো, আর হইলো অপ্রয়োজনীয় জিনিস কত জমায় থুই না আমরা, এই কোনায় ওই কোনায় ওই সব জিনিস ফালায় দাও, পরিষ্কার করো। আর হইলো যদি পানি জমা থাকে, এই যে বৃষ্টির দিন পানি জমা
4: ডাবের খোলার মধ্যে থাকে,
6: অনেক সময় আমরা বাসিতে পানি থুই, মাটির পাত্রে পানি থুই, ডাল রান্নার লিগা থুই, ওই ডাইকে এই থুইতে সিটিনের তলে
4: কৃষি বিষয়ক গান শুনি। রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলামের গাওয়া, গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ আর সুর করেছেন অশোক কুমার সরকার। চলো গানটা শুনি।

মাশরুম এমন একটি সবজি যে সবজিটি খেলে অনেক ভালো থাকে শরীর, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ চমৎকার একটি সুপার ফুড আমরা বলতে পারি। এবং এই মাশরুম নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে বাংলাদেশে মোটামুটি বেশ কয়েক বছর ধরে, যে প্রকল্পের নাম হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প। এবং এর মাধ্যমে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আমি এই মুহূর্তে আছি বালিয়াকান্দি রাজবাড়ির ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে।

0: দেখো, এখন এই যে নগর বনায়ন, হ্যাঁ, এটা আমাদের গ্রামেও যেমন হচ্ছে তেমন কিন্তু শহরেও হচ্ছে।
1: হ্যাঁ ভাই,
0: তো শহরের পরিবেশ সুরক্ষা এটা বিরাট একটা ভূমিকা রাখে, কিন্তু
2: শহরের জন্য এটা খুব জরুরি,
0: খুব জরুরি,
1: দম ইতু নিতে পারে না শহরের
0: মানুষ। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত শোনা যাক, শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের করণীয়, এ সম্পর্কে বলেছেন এ এম এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, ঢাকা। এবং তার সাথে কথা বলেছেন ফাতেমা জীবন্নেসা, আমরা শুনি।
1: আচ্ছা শুনি শুনি।
3: একটি দেশের জন্য বনাঞ্চল ভীষণ প্রয়োজনীয়। আমরা জানি যে একটি দেশের আয়তনের কমপক্ষে 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান সময়ে একটু একটু করে জমির পরিমাণ কমে গিয়ে মানুষ বেড়ে যাওয়ার কারণে নগর পরিকল্পনা আরও বেশি বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বনভূমি কমে গেছে। আর তাই তো বনায়নের পাশাপাশি একটি নতুন শব্দ যোগ হয়েছে, নগর বনায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য। আমাদের আজকের আসরে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের করণীয় এই বিষয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ এস এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা। স্বাগতম আপনাকে।
4: আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে।
3: শুরুতেই যে বিষয়টা নিয়ে বলছিলাম, নগর বনায়ন, এই নগর বনায়ন বিষয়টা আসলে কি?
4: নগর বনায়ন বলতে শহর বা নগর এলাকায় গাছপালা রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে একটা সবুজ পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হলো শহরের বায়ু দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জীব বৈচিত্র্য রক্ষা করা এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করা।
3: বায়ু দূষণের কথা বলছিলেন, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ভীষণ রকম দূষণের কবলে প্রতিটি শহরের বাতাস, সেক্ষেত্রে বনায়ন কতটা সাহায্য করতে পারে?
4: আসলে বায়ু দূষণ রোধে দেখেন যে শহরের বায়ুতে আজকে 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে ধূলিকণা, এটা 2.5 থেকে প্রায় 10 মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে। শুধু তাই না, যানবাহনের ধোঁয়া থেকে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, শিল্পলত এলাকা থেকে সালফার ডাইঅক্সাইড, জ্বালানি থেকে কার্বন মনোক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ায় আজ মানুষের শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি হ্রাস, হাঁপানি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, নাক কান জ্বলা, শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে নগরের মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এমনকি বায়ু দূষণের ফলে পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আচরণও বিঘ্নিত হয়। তো স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটা অন্যতম একটা বিষয় যার কারণে আজকে মানুষের অস্বস্থতার ফলে দেখা দিয়েছে,
3: অর্থাৎ সেক্ষেত্রে বনায়ন যথেষ্ট জরুরি। আরো একটি বিষয়ে আমরা শুনেছি যে শব্দ দূষণ কমাতেও বনায়ন কাজ করতে পারে।
4: এই বিষয়টা, শব্দ দূষণটা আসলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শব্দ দূষণের রেঞ্জটা মূলত 80 ডেসিবল থেকে 110 ডেসিবল পর্যন্ত ঢাকার এই নগরীতে পাওয়া গিয়েছে। তো সাধারণত 85 ডেসিবলের উচ্চ মাত্রার শব্দ দূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, টেনশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রবলেম মানুষের জন্য তৈরি
3: হচ্ছে।
4: অপরদিকে আমরা দেখি যে একটা গাছপালা শব্দ তরঙ্গ শোষণ করে, দেখা গেছে একটা আদর্শ নগর বনায়নের ফলে পরিবেশ থেকে শব্দের মাত্রা 5 থেকে 10 ডেসিবল পর্যন্ত কমে যেতে পারে। রাস্তা বা হাইওয়ে, রেললাইন বা শিল্প এলাকায় বিদ্যমান গাছের সারি শব্দকে দূরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা বেশি থাকলে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়, গাছপালা থাকলে পাখি ডাকে আর পাখি ডাক মানুষকে শান্ত করে, ফলে এতে শব্দের বিরক্তিকর প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। কাজেই শব্দ দূষণ রোধে নগর বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: অনেক

0: मिनी, ओ मिनी, अरे कोई गेली रे मा, देख बाजार থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলা কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি, কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে, মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন, গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ একদম তাজা, পুটি মলা ঢেলা কাস্কি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আই গুড়া মাছ আনছেন, এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এ মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি আপনার শরীর এখন কেমন, ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাস্কি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
1: ভাইজান মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ, গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়, বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাকে বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি, আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
1: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম,
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাস্কি এগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
3: হ্যাঁ।
5: শুনলে তো যে আমাদের গুড়া মাছ খাওয়ার কত দরকার,
6: মলা ঢেলা কাকচি।
5: আমাদের এগুলোর বাচ্চাদের খাওয়াতে হবে, গর্ভবতী মাদের খাওয়াতে হবে, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন প্রবীণ তাদের সবার জন্য এটা খুবই উপকারী, এবং আমাদের চোখ থেকে শুরু করে শুনলেই তো কত রকম। তো একটা জিনিস মনে রেখো কিন্তু, যে অনেকগুলো জায়গায় কিন্তু সে আমাদের গ্রাম দেশেই হোক আর শহরেই হোক, নির্মাণাধীন যে সমস্ত বাড়িগুলো আছে, যে বাড়িগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু পানি জমে থাকে, এবং সেখানে কিন্তু আবর্জনা থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, সেখান থেকে কিন্তু মশার ছড়ায় এবং আমাদের ভীষণ ভাবে আমাদেরকে আক্রান্ত করে।
6: মাস্টার ভাই যদি ধরা পড়ে তাইলে তো শাস্তির ব্যবস্থা আছে।
5: এই জন্যই আমাদের খুব সচেতন হতে হবে। তো আমাদের আজকের আসর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি, সকলকে শুভেচ্ছা, চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরবার।
1: দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। প্রথমে শোনাব দেশের গান, রূপালী নদীর ফিতায় বেঁধেছ তুমি আমায়। শিল্পী আপেল মাহমুদ, গানের কথা সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন শিল্পী নিজেই।

পাঁচমিশালে গানে অনুষ্ঠান ঝিলমিলে এবারে শোনাব আধুনিক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের গীতিকার জীবন নেসা জামাল, সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

বীর সেনানী ভাই বোনেরা দুবারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব ভেজা চোখ ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

বীরসেনানি ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যাবার আগে শেষ কথাগুলো একবার বলে যেতে চাই। আজকে দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
0: আমি ফাতেমা সুলতানা
2: এবং আমি শামী মানাসরিন।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

পাঁচ উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স ১৭ ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। একই ভেন্যুতে দিনের অন্যান্য ম্যাচে নর্দার্ন টেরিটরি ১২ রানে হায়দ্রাবাদ কিংস ম্যানসকে এবং নেপাল ৩৯ রানে হোবার্ট হারিকেন্স একাডেমিকে পরাজিত করে। আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের চতুর্থ ম্যাচে এডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ৩:৩০ খেলা শুরু হবে। এছাড়া সকাল ৬:৩০ দিনের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ান ক্যাপিটালের এবং বেলা ১১টা হায়দ্রাবাদ কিংসম্যাং নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে। কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনে খেলার শেষে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ৮ রান করেছে। এর আগে ভারত ৯ উইকেটে ৫০৩ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬:৩০ তৃতীয় দিনে খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী বুধবার ঢাকা ত্যাগ করবে। আগামী শুক্রবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে ৮টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলা শুরু হবে। ৩১ আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ইনিংসে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। এদিকে চলতি মাসে ২৭ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু মাঠে গড়াবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। দুদের মধ্যে তৃতীয় শেষ টেস্ট আগামী মাসের ৯ তারিখে বার্মিংহামে শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের ৪,৫০০এরও বেশি ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে দশম শ্রেণী জেনারেল শাখা চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে একই বিদ্যালয়ে দশম শ্রেণী ভোকেশনাল শাখাকে পরাজিত করে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। আগামী মাসের ৪-১৩ তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করেছে। ২৪ সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলের ৩ জন গোলকিপার, ৮ জন ডিফেন্ডার, ৬ জন মিডফিল্ডার এবং ৭ জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনে কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্য অর্জন করবে। এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাস সুলতানা জ্যোতি। আট দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ আটের ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। এদিকে গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব-২০ হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও প্রজনন সেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এমনই আহ্বানে মেলে ধরছে আজকের সুখী সংসারের আয়োজন ডালি।

0: বন্ধুরা, শুরুতেই গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন, নতুন করে যারা যুক্ত হচ্ছেন, সবাই কিন্তু জানেন যে এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ উপস্থিত থাকেন। এবং প্রিয় মানুষদের সবসময় কিন্তু জানবার একটা আগ্রহ আমাদের মধ্যে কাজ করে। এবং সেই প্রিয় মানুষরা যদি কিছু প্রিয় কথা বলেন, যেই কথাগুলো আমাদের যাপিত জীবনে খুব দরকার, সেই কথাগুলো কিন্তু আমরা খুব করে সেগুলোকে লুফে নেই এবং আমাদের জীবন বোধের মধ্যে সেই কথাগুলোকে আমরা সবসময় মেনে বুঝে চলতে চাই। আবার পাশাপাশি থাকে ব্যক্তিগত ভাবে সেই মানুষটাকে জানার কিছু আগ্রহ আমাদের থাকে, আসলে তিনি কিভাবে আসলেন, কিভাবে কি করলেন, তার শৈশব কৈশোর, বেড়ে ওঠার স্বপ্ন, তাই বিষয়গুলো আমরা জানব। আর সেই ধারাবাহিকতায় আজ একজন নন্দিত মানুষ, গুণী মানুষ, আমাদের সকলের প্রিয় একজন মানুষ আছেন স্টুডিওতে এই মুহূর্তে আমাদের পাশে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, স্বাগত আপনাকে।
2: থ্যাংক ইউ লিজা আপু আমাকে এখানে ইনভাইট করার জন্য।
1: খুব ভালো লাগছে, যেটা বলছিলাম যে প্রিয় মানুষকে দেখলে তো সবসময় ভালো লাগে এবং প্রিয় সময় কিন্তু খুব দ্রুত চলে যায়, তো সেই জন্য একদম দ্রুত চলে যেতে চাই আসলে আপনার শৈশবের জায়গাটায়, সেই সাতক্ষীরার জায়গাটায়। জানি যে একটা ডানপিট এবং দুরন্ত শৈশব ছিল আপনার এবং খুব রক্ষণশীল পরিবারও ছিল পাশাপাশি, তো সেই সময়টা একটু ঘুরে আসতে চাই।
2: মানে আমার মনে হয় যে পরিবারটা রক্ষণশীল ছিল বলেই হয়তো আমি এত দুরন্ত বা এত ডানপিটে ছিলাম। কারণ আমার বড় হওয়াটা খুবই ইন্টারেস্টিং। আপনি যেরকম বললেন যে আমি হচ্ছি, আমার বাবা যেহেতু আর্মিতে জব করতেন, সো আমরা ঢাকাতেও আর্মি কোয়ার্টারে থাকতাম, আবার দেখা যেত যে গ্রামেও আমরা থাকতাম। সো আমার শৈশবটা না দুরকম হয়েছে। কখনো কখনো দেখা গেছে যে শৈশবের কিছু সময় আমি শহরে কাটাচ্ছি, কিছু সময় কাটাচ্ছি গ্রামে, তো দেখা যায় যে শহরের চেয়ে আসলে গ্রামে আমি বেশি এনজয় করছি আর কি। কারণ গ্রামে ওই যে দুরন্তপনা করার স্পেস অনেক, জায়গা অনেক, এবং মানে গ্রামের বিশালতায় ছুটে বেড়ানোটা আর শহরের ছোট ঘিরে রাখা মাঠের মধ্যে ছুটে বেড়ানোটা তো একটু ডিফারেন্ট। সো বাড়িতে যখন থাকতাম তখন পাখনা গজাইত আর কি, আর ঢাকায় যখন থাকতাম তখন আসলে মানে গ্রামের পরিবেশটা বেশি এনজয় করতাম।
1: আচ্ছা, এবং সেখান থেকে আপনি তো খুলনায় পড়াশোনা করেছেন।
2: জি,
1: পড়াশোনা করে ঢাকায় কি শুধু অভিনয় করবেন এজন্যই কি ঢাকায় পাড়ি জমানো ছিল?
2: পরবর্তীতে যখন 2010 আমি লাক্স চ্যানেলে সুপারস্টার, যে বিউটি প্যাজেন্টটা বাংলাদেশে হয়, আমি সেখানে পার্টিসিপেট করি এবং ফার্স্ট রানার আপ হই।
1: এবং মানে এই যে
2: তারপর থেকে আসলে কন্টিনিউয়াসলি ঢাকায় থাকা, কাজের জন্য, অভিনয় করার জন্য, যেহেতু রেগুলার অভিনয়ের জন্য বা বিভিন্ন রকম কাজের জন্য কল আসছিল, তো সাতক্ষীরা থেকে এসে এসে কাজ করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল।
1: আর এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য মানে কার অনুপ্রেরণা বা এরকম কিছু ছিল?
2: এটাও এক আমার দুরন্তপনার একটা পার্ট বলতে পারেন, কারণ আমি খুব কপি করতাম। আমি যখন খুলনাতে থাকতাম তখন ওই যে সারাক্ষণ দুষ্টুমি, গান, নাচ, আড্ডা, ফান, খেলাধুলা, এগুলোর ভিতরেই থাকতাম। তো যখন এই রেজিস্ট্রেশন শুরু হলো তখন আমার সিনিয়ররাই আমাকে বললো যে তুমি কেন রেজিস্ট্রেশন করছো না, তো ওরাই আমার ফোন টোন নিয়ে যে টেক্সট পাঠাতে হয়, কি কি ডিটেল পাঠাতে হয় পাঠিয়ে দিল। তারপরে তো অডিশন দিলাম, হয়ে গেল, যা হলো হলো। তারপরে তো সবই ক্যামেরার সামনে হলো, তারপরে আর কোনো কিছু ক্যামেরার পিছনে হয়নি, সব ক্যামেরার সামনে হয়েছে আর কি।
1: আর এই যে অভিনয় করছেন, প্রথম দিকে তো আপনি ক্যাটওয়াকও করেছেন, র‍্যাম্পেও হেঁটেছেন।
2: হ্যাঁ, যেহেতু আমি আমার হাইটটা অনেক ভালো ছিল, আজরাপ্পু টুম্পাপ্পু সঙ্গে আমি অনেক কাজ করেছি র‍্যাম্পে, পরে আস্তে আস্তে আসলে অভিনয় করতে গেলে অন্য কোনো দিকে মনোযোগ একটু কম দেওয়া যায় আর কি। মানে যদি আপনি একদম ধ্যান জ্ঞান প্যাশন দিয়ে অভিনয়টা করতে চান, তাহলে আপনি আসলে অনেক কিছু একসাথে করা আপনার জন্য, মানে আমার জন্য ওই সময় ডিফিকাল্ট ছিল আর কি। অন্য সবার ক্ষেত্রে হয়তো ইটস ভেরি ইজি, বাট আমার জন্য ওই সময় খুবই ডিফিকাল্ট ছিল। এই কারণে আস্তে আস্তে অন্য কাজগুলো একটু কমিয়ে দিয়ে আমাকে শুধু অভিনয়ই থাকতে হয়েছে আর কি, যেহেতু অভিনয়টা আমার কাছে খুব মানে আমার কাছে ভালো লেগেছে বা আমি ওখানে আমার প্যাশন খুঁজে পেয়েছি।
1: এবং 10 থেকে তো শুরু, 2010 থেকে
2: 11
1: তো 11 থেকে 23 এত বছরে, মানে আপনি নাটকে ধারাবাহিকে কাজ করেছেন,
2: হ্যাঁ 13 বছর
1: এবং চলচ্চিত্রে কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, মানে সেই সৌভাগ্য আপনার হয়েছে। তো এখান থেকে যদি মানে একটা চৌম্বক একটা অভিজ্ঞতা নিতে চাই, যেই অভিজ্ঞতাটা আপনার হয়তো খুব মন ভালো হতে পারে, খুব খারাপ হতে পারে, বা থাকে না অনেক চাওয়ার কোন চরিত্র যেটা আপনি পেয়েছেন?
2: হ্যাঁ, আমি আসলে যে কটা কাজ করেছি আমার কোনো কাজ নেই আসলে, আমার মানে রিগ্রেট নাই। মানে যদি আমি রিগ্রেট করি তাহলে মানে শিল্প শিল্পীরা খুব সেন্সিটিভ হয়, তো ওই ওই সেন্সিটিভিটির জায়গা থেকে আমি যদি আমার কৃত কাজ নিয়ে আসলে আফসোস করি তাহলে ওটা আমার আমার জন্য ক্ষতিকারক, আমার শিল্পী সত্তার জন্য ক্ষতিকারক। আমি যা কাজ করেছি আমার এই অল্প সময়ই আমি বলবো, আবার অনেক সময়ও বলা যায়, আমার ঝুলিতে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, সুন্দর সুন্দর সিনেমা আছে, আমি খুব সুন্দর সুন্দর নাটক করেছি, অনেক গুণী গুণী পরিচালকের নাটক করেছি। আমার প্রথম অভিনয়ের কাজ শুরু হয়েছিল খালিদ মাহমুদ মিঠুর হাত ধরে, ওনার মতো এমন বিজ্ঞ একজন মানুষ, ওনার লেখা এবং ওনার পরিচালনায় প্রথম কাজ করা, এটা আসলে আমি মানে আমি আমার জন্য এটাকে মানে ব্লেসিং হিসেবে আমি কাউন্ট করি, ওনার মাধ্যমে আমার অভিনয়ের হাতে করি। তারপরে আর অনেক ভালো ভালো গুণী গুণী নির্মাতার সঙ্গে আমি কাজ করেছি এবং আমার ঝুলিতে আলহামদুলিল্লাহ অনেক মানে ওই যে সেলফ স্যাটিসফ্যাকশন যে কাজগুলো মানে মানে যত কাজ করি না কেন প্রত্যেকটা কাজ কাজ করার পর কিন্তু আপনি এন্টায়ারলি স্যাটিসফাইড হবেন না, কারণ অনেক কোনো না কোনো কিছু কিন্তু একটু কম আর বেশি হয়ে যায়, এই কারণে এন্টায়ারলি স্যাটিসফ্যাকশনটা আসে কিন্তু খুব কম কাজে। তো আমার ঝুলিতে এরকম অনেক কাজ আছে যে আমি ইন্টায়ারলি স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশন আছে আমার এই কাজগুলো করে, তো আলহামদুলিল্লাহ।
1: আর কলকাতায় তো কাজ করেছে,
2: হ্যাঁ কলকাতায়
1: সবার আগে কেমন
2: মানে তখন আসলে কলকাতায় ওভাবে কাজ করা বা আমাদের দেশের একজন শিল্পী কলকাতায় যে কাজ করছেন বা কলকাতার একজন শিল্পী বাংলাদেশে এসে কাজ করছেন এটা তো বহু বছর ধরে আমরা দেখে এসেছি, ঋতুপর্ণা দি অনেক আগে থেকেই আমাদের দেশে এসে কাজ করে, আমাদের ফেরদৌস ভাই যে কলকাতায় কাজ করেছেন, কিন্তু আমাদের ওই টাইমটাতে আসলে যদি আমি বলি যে ওই যে প্রথম আর প্রথম কাজ করা এবং সিরিয়ালে লিড কাস্টিং এ কাজ করা ওখানে কোন একটা সিরিয়ালে, সো এটা প্রথম
1: মানে সবকিছুর শুরুটা তো আসলে
2: হ্যাঁ শুরুটা হয়েছে আর কি।
1: আচ্ছা, এবং সেখানকার অভিজ্ঞতাটা মানে এখানে কাজ করে দুই জায়গাতে আপনার কেমন মনে হয়েছে?
2: মনে হয়েছে যে ওনারা মানে আমরা আসলে বাই প্রফেশন এই কাজটা করলেও আমাদের স্বীকৃতি কম, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমরা অভিনয় করি যে কি করে আপনার মেয়ে, মেয়ে অভিনয় করে, আচ্ছা ওটা অভিনয় করে তো আর কি করে, আর কি অভিনয় করে
1: আর কি করে
2: আর কি করে, মানে অভিনয়টা
1: যে পেশা হতে পারে
2: এটা মেইন অকুপেশন, এটা অনেকেই আসলে এটা শুধুমাত্র অভিনয় অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রেই আমার কাছে মনে হয় ছেলে কি করে, ডিরেক্টর, কি ডিরেক্টর, নাটক বানায়, ও আচ্ছা ঠিক আছে নাটক বানায় আর কি করে, এরকম বহু মানুষের কাছে আমি বহু কলিগদের কাছেও এটা শুনেছি। সো ওই বাই প্রফেশনাল ওই জায়গা থেকে আসলে আমাদের মানে স্বীকৃতির জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে অফিসিয়াল স্বীকৃতির জায়গাটা কম, কিন্তু ওখানে আবার এটা খুব স্ট্রং।
1: যারা আমাদের দর্শক, যারা শ্রোতা, যারা আমাদের দেখছেন শুনছেন, অনেক অভিভাবক আছেন, অনেক ঘরে কন্যা সন্তান আছেন, যদিও ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তো সেই ক্ষেত্রে কন্যা সন্তানরা যদি আপনি যেটা বলছিলেন একদম গ্রাম থেকে সেই ডানপিটে জীবন এবং এই যান্ত্রিক জীবন সবকিছুর মধ্যে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছেন এবং নিজের একটা তীব্র ইচ্ছা ছিল, তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হয় যে এখনো প্রান্তিক অনেক এগিয়ে গিয়েছে, অনেক নারীর উন্নয়ন হয়েছে, তারপরও অনেক ক্ষেত্রে কিন্তু হয় যে এখনো বাল্য বিবাহ বা প্রাপ্তবয়স্ক হবার আগে বিয়ে দিয়ে দেওয়া অনেক নাপড়েন কিন্তু এখনো আছে। তো সেক্ষেত্রে আপনি যদি অভিভাবকদের বা এরকম যদি আমাদের কেউ শোনেন যে জীবনে একটু সামনে এগিয়ে যেতে চায়, মানে বাল্য বিবাহ দিয়ে জীবনটা শেষ করে দেয়া না, মানে বাল্য বিবাহকে না, হ্যাঁ এই জিনিসটা নিয়ে যদি কিছু বলেন হয়তো আমাদের যারা অভিভাবক আছেন, শ্রোতা দর্শক আছেন, তাদের অনেক কাজে লাগবে বা প্রিয় মানুষ বললে সেটাকে খুব ভালোভাবে নিবেন।
2: না আমি আসলে প্রত্যেকটা মেয়ের অভিভাবকদেরকে বলতে চাই, সেটা একদম মানে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে আমি বলতে চাই যে পুশ দরকার ছোটবেলা থেকেই মেয়েদের, ওইটা ওই বিয়ে দিয়ে মেয়ের ফিউচার সেটেল করার চেয়ে মানে ওই মেয়েটাকে যদি ওর মতো করে ওর যেটা যেটা প্রয়োজনীয় ওই জিনিসগুলো ওকে প্রোভাইড করে ওকে ছেড়ে দেওয়া যায়, ওইভাবে ওকে সেটেল করে দেওয়া যায়, আমার কাছে মনে হয় বাবা মার এটা সবচেয়ে বড় দায়িত্ব। একটা মেয়ে যখন ছোট থেকে আসলে বড় হয়, আস্তে আস্তে বয়সন্ধিকাল পার করে, তারপরেই বাবা মা আসলে বিয়ে দেওয়ার জন্য এক ধরনের চিন্তা ভাবনা করেন, কিন্তু এখনকার এই এই জেনারেশনে কোন মেয়ে আসলে ঘরে বসে থাকার আর কথা না, বা ঘরে বসিয়ে রেখে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেই ওইটা আসলে সেটেলমেন্ট, এটা আমার মনে হয় না এই এখন আসলে কেউ বিলিভ করে। এবং আমার কথা হচ্ছে আমরা প্রথমে সবাই মানুষ, আমাদের প্রত্যেকের চার হাত পা আছে, সো উই ক্যান ওয়ার্ক, এখন আপনি যদি অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাকে আসলে এই মানসিকভাবে প্রস্তুত করার যে এই পৃথিবীটা খুবই হার্শ, প্রতি পদে পদে তোমাকে যুদ্ধ করতে হবে, এবং আমি জানি প্রত্যেকটা অভিভাবক মানে প্রত্যেকটা মা এই এই যুদ্ধটা লাইফে করে এসছেন, তো সেম যুদ্ধটা যদি আপনি আপনার বাচ্চাকে করার জন্য ঠেলে দেন তাহলে আসলে ওর ওই গ্রোথটা কতখানি হবে আমি জানি না। তো ওই সেম স্ট্রাগলে যদি না ছেড়ে দিয়ে আপনি যদি তাকে আরো একটু গ্রেট ফাইটিং এর ভিতরে বা গ্রেট ওয়ারে ছেড়ে দেন এবং ওই ওয়ার যদি আপনার সন্তান উইন করতে পারে দিন শেষে তো আপনি প্রাউড মাদার হবেন। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে সেম স্ট্রাগলের মধ্যে নিজের মেয়েকে ছেড়ে না দিয়ে নিজের বাচ্চাকে আসলে স্পেস দেওয়া উচিত, মোস্টলি মেয়েদেরকে স্পেস দেওয়া উচিত। এবং আমি দেখেছি আমি নিজেও এরকম বৈষম্যের শিকার হয়েছি ছোটবেলায় যে ভাইদেরকে বেশি আদর করা হয়, বোনদেরকে একটু কম আদর করা হয়, মাছের মাথাটা ভাইদেরকে দিয়ে দেওয়া হয়, বোনদেরকে কম দেওয়া হয়। এই ব্যাপারগুলা আসলে ছোটবেলা থেকেই আমরা আসলে পরিবার থেকেই যদি বুঝাই দিই যে তুমি কম পাবা অন্যরা বেশি পাবে, তখন আসলে ওই বেশিটা অ্যাচিভ করার যে ইচ্ছাটা বা যে মানসিক শক্তিটা ওইটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের ভাঙতে থাকি জেনে না জেনে। ইন্সপায়ার এভরিওয়ান সেম আমি এটা বলতে চাই আর কি। আর সবারই আসলে নিজস্ব মানে বিচক্ষণতা আছে, সেই জায়গা থেকে আমি আসলে কাউকে ছোট করে কিছু বলতে চাই না। আপনি যেটা বললেন যে বাল্য বিবাহ, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়ানো, যে নিজের এক্সপেন্স আমার কাছে প্রত্যেকটা মেয়ের নিজের এক্সপেন্স প্রথমে উচিত, আগে নিজের এক্সপেন্স নিজে বেয়ার করতে পারি এইটা এনশিওর করা, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এনি ওম্যান ক্যান অ্যাচিভ এনিথিং যদি এইটুকু সে মানে এনশিওর করতে পারে, মানে ওইটা না আপনাকে কনফিডেন্ট তৈরি করে দেয়। কারণ আমি কেন বলছি এই কথা, কারণ আমি ইন্টারমিডিয়েট থেকে বাসার বাইরে হস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং ইন্টারমিডিয়েট পর থেকে আমার নিজের পড়াশোনা খরচ আমি নিজে চালিয়েছি, আমি টিউশনই করেছি, আমি অনেক হ্যান্ডিক্রাফ্টের কাজ করেছি, আমি পার্ট টাইম জব করেছি, আমি যখন খুলনা থাকতাম আমি পার্ট টাইম জব করতাম, আমার পড়াশোনা খরচ কিন্তু আমার ফ্যামিলিকে বেয়ার করতে হয়নি তখন। তো আমি এটা করতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, এখন আমি 3,000 টাকা বেতনে পার্ট টাইম জব করেছি, তাও একটা কনসালটেন্সিং ফার্মে আমি রিসেপশনিস্ট ছিলাম প্রায় 1 বছর, এবং আমি জব করতে পারছি দেখে ওই সময় আমি আমার মতো করে আমার ইচ্ছা মতো চলতে পারছি, কিন্তু আই নেভার ক্রস দ্য লিমিট। এটাও বুঝতে হবে যে তুমি নিজেরটা নিজে করছো তার মানে তুমি যা ইচ্ছা তাই করবা বা তুমি আসলে তোমার লিমিট ভুলে যাবা সেটাও না, আই নেভার ক্রস দ্য লিমিট, বাট মানে আমি ছিলাম, আমি করতে পেরেছি, আমার যেটা ইচ্ছা হয়েছে আমি করতে পেরেছি। আমি খুলনা আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েটের জব পর্যন্ত করছি ঈদের সময়, পার্ট টাইম জব। সো এবং আমি মানে আই এম প্রাউড অফ ইট। কেউ যদি বলে যে মৌসুমি তুমি খুলনায় জব আড়ংয়ে জব করছো এটা কেন এখন বলতেছো, ইউ আর স্টার নাও, সো হোয়াট, দ্যাট টাইম আই ওয়াজন্ট আ স্টার and that was my job and I'm proud of it. Je ami job ta korechi, amar porashona khoroch chaliyechi, ami amar family er jonno sundor sundor gift provide korte perechi, babar jonno perechi, mar jonno perechi, bhaier jonno perechi, I'm proud of it. Mane oi proud feeling er sathe ashole kono kichuri tulona hoy na, exactly tai. So eta ami choto bela thekei korechi, emon na je amake keu push koreche ba emon na ami orokom rebellious chilam, amake basha theke ber kore dise je ja tui tor toke dekhte parbo na amra tor erokom badramir jonno, no it's not like that.
1: Anishchoi amader jara dorshok শ্রোতা আছেন, আপনার এই জীবনের যে অভিজ্ঞতা, জীবন থেকে নেওয়া যে অভিজ্ঞতা, এগুলো শুনে নিশ্চয়ই তাদেরও মধ্যেও যে আগ্রহ উদ্দীপনা কাজ করবে। আর খুব ভালো লাগলো যেটা বলছিলাম যে প্রিয় সময় খুব দ্রুত চলে যায়, আসলেই চলে গেল মনে হলো শুরুর আগে শেষ। অনেক অনেক ধন্যবাদ সময় দেবার জন্য,
2: আপনাদেরকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদেরকে জানাই পক্ষ থেকে শুভেচ্ছা।
1: প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায়, তবে তার আগে বলতে চাই আজকের প্রিয় অতিথির সাথে গলা মিলিয়ে তার কথাগুলো রেশ ধরেই, আমাদের পরিবারে আমাদের যে সন্তান আছে, আমাদের যে কন্যা সন্তান আছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে এবং তারা যেন স্বাবলম্বিতা অর্জন করতে পারে সেই নিশ্চয়তা প্রতিটি পরিবার থেকে আমাদের দিতে হবে। কারণ মনে রাখতে হবে অর্থনৈতিক মুক্তির উপরে কিন্তু আসলে মুক্তি নেই, তাই আপনাদের যে সন্তান আছে, কন্যা সন্তান আছে বিশেষ করে, তাদেরকে বাল্য বিবাহ নয়, তাদের জীবনটা শুরুর আগে শেষ করে দেয়া নয়, তাদের জীবনটাকে যেন তারা উদযাপন করতে পারে সেই প্রয়াস রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।
0: গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। বন্ধুরা, বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ এডিস মশা জন্মানোর স্থানে জমে থাকা পানি অপসারণ সহ সকলের সচেতন ভূমিকা পালন করতে হবে। আমরা যদি সবাই মিলে সচেতন থাকি তাহলে সকলে মিলে আমরা সুরক্ষিত থাকতে পারব। প্রিয় বন্ধু, বাংলাদেশ যেন থাকে আমাদের হৃদয়ে পরম মমতায়, একান্ত ভালোবাসায়। এমনই আহ্বানে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পারবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 690 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। 16 বছরের কম বয়সের শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধে নিউজিল্যান্ডে আইন প্রণয়ন। মার্কিন অর্থনৈতিক অবরোধের হুমকির জবাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে জরিমানা ও আটকের পাল্টা হুমকি ইরানের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারালো বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ না করা হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে অন্যান্যের মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম সানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য 10 আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও সাদাত হোসেন শামীম। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা, সেই সঙ্গে পরিবারের নিরাপত্তার দাবি জানান তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নুসরাত হত্যার রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হল।
3: আমরা সন্তুষ্ট হয়ে রাইলে যেটা হত্যা প্রকাশ হয়েছে আজকে পুষারাতেরা হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই আমার তিনটা ছেলের প্রতি যেন খেয়াল রাখে।
2: নুসরাতের বাড়িতে পুলিশি নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
4: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
2: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
5: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
2: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার পণ্য উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার পণ্য উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পানি ও বর্জ্য ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন এই সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
6: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা, তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে।
0: বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 2030 সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আজ পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় এসেছে নতুন কাঠামো। যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপিএ কে একীভূত করে গঠিত এই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকারের সেবা আরও কার্যকর হবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 এর গেজেট প্রকাশের পর বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত দেশের শীর্ষ বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ রোববার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ।
8: বাংলাদেশ আইন 2026 এর আওতায় গ্যাজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত এই নতুন সংস্থা এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করা। বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এখন একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
7: শুধু সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করাই নয়, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও রয়েছে নতুন প্রতিষ্ঠানের।
8: একই সঙ্গে বাংলা বীজের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। আমরা 14 দিনের ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশে আরো দ্রুত পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যবসা পরিবেশ তৈরির পথে আমরা এগিয়ে যেতে চাই।
7: সংশ্লিষ্টরা বলছেন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনতে চায় ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মামলার জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 938। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1,232 শিশু। ঢাকা শহরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সঠিক সময়ে চিকিৎসা নিতে না পেরে মারাও যাচ্ছেন অনেকে, তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: বর্ষার শুরু থেকেই সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গত 24 ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 994 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 30,000। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে চিকিৎসা ও সচেতনতার অভাবে পরিস্থিতি জটিল রূপ নিতে পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী জানান, তীব্র জ্বর, মাথা ব্যথা, র্যাশের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
11: যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
10: চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ঔষধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। বসত বাড়ির ছাদ, ফুলের টব, ব্যবহৃত টায়ার কিংবা ভাঙা প্লাস্টিকের পাত্রে 3 দিনের বেশি জমে থাকা পানি এডিসের প্রধান প্রজনন ক্ষেত্র। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের উপর নির্ভর না করে ব্যক্তিগত স্তরে সচেতনতা গড়ে তোলাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি।
12: যেহেতু এডিস মশা দিনের বেলায় কামড় দেওয়ার প্রবণতা বেশি থাকে, সে কারণে আমরা যখনই আমাদের বাচ্চারা বাইরে খেলাধুলা করবে, মাঠে যাবে, তখন তারা যাতে ফুল স্লিভের জামা কাপড় পরিধান করে, সম্ভব হলে মোজা পরে, অথবা অনেক রকম মসকিটো রিপিলেন্ট পাওয়া যায় এখন বাজারে, ক্রিম জাতীয়, স্প্রে জাতীয়, সেইগুলো যাতে ব্যবহার করে। তাছাড়া দিনের বেলা মসকিটো রিপিলেন্ট ব্যবহার করা উচিত, অথবা মশারির নিচে যাতে ঘুমান।
10: ডেঙ্গু কোনো একক সংস্থার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। ব্যক্তিগত সচেতনতা, চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস এবং লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই তিনের সমন্বয়ে আটকানো সম্ভব ডেঙ্গুর এই বিস্তার। তাওহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ড সরকার 16 বছরে কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপরে একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনকারী জাহাজগুলোকে জরিমানা সহ নিষেধাজ্ঞা আরোপ, বাজেয়াপ্ত কিংবা আটক করা হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে যাবৎকালের সর্ববৃহৎ আর্থিক অবরোধের হুমকি দেওয়ার পর ইরানের এই ঘোষণা পাওয়া গেল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক ডিডের মাধ্যমে দেশটির সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এবং ইরানের সঙ্গে আর্থিক অংশীদার যে কোনো দেশের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হবে। ইরান বেসেন্টের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ চলতে থাকলে তারা এই অঞ্চলে তেল রপ্তানি বন্ধ করে দেবে। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি একটি ক্রিকেট টুর্নামেন্টে 11তম ম্যাচে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল 5 উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 131 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স 17 ওভার 2 বলে 5 উইকেটে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এবং আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। খবর শেষ হল।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে 23 আগস্ট এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-1 ড্র করেও বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে। প্রথম টেস্টে অভাবনীয় জয়, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে, তাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের এই উল্লম্ফন। দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েনি। তবে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সাফল্য এই অর্জনে ভূমিকা রেখেছে। বিশেষ করে বাংলাদেশ 2025 সালে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে, পরে পাকিস্তানকে দেশের মাটিতেও এবছর টেস্ট সিরিজে 2-0 হারিয়েছে। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য যে সংগ্রাম, ধৈর্য আর আত্মত্যাগের পথ পাড়ি দিতে হয়েছে, তারই এক উজ্জ্বল প্রতিফলন এই অর্জন। বস্তুত টেস্ট পরাশক্তি পাকিস্তানকে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে হারানো এবং আরেক টেস্ট পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 1-1 সিরিজ রুখে দেওয়ার কারণেই বাংলাদেশ টেস্ট সিরিজ র্যাঙ্কে এই উন্নতি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচের সূচনা হয়েছিল 2000 সালে। সেই থেকে শুরু করে নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে দলটি। একসময় টেস্টের ধারাবাহিক বজায় পরাজয়, ব্যাটিং ব্যর্থতা কিংবা বোলিংয়ে ধারাবাহিকতা না থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা, পরিশ্রম এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ভর করে দলটি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যা এক দশক আগেও কল্পনার বাইরে ছিল। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ ড্র করা নিঃসন্দেহে বড় অর্জন, কারণ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া টেস্টের অন্যতম পরাশক্তি। তাদের বিপক্ষে লড়াই করা মানেই মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা। বাংলাদেশের ক্রিকেটাররা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু সিরিজ ড্র করেনি, বরং বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানও উন্নত করেছে। ষষ্ঠ স্থানে উঠে আসা মানে এখন বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই অর্জনের পেছনে রয়েছে দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা আর বোলারদের ধারাবাহিক সাফল্য। প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় এনে দেওয়া পেসার ও স্পিনারদের যুগপৎ অবদান যেমন ছিল গুরুত্বপূর্ণ, ব্যাটসম্যানদের চমৎকার নৈপুণ্য প্রশংসার দাবি রাখে। দ্বিতীয় টেস্টের শোচনীয় পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতা অস্বীকার করা যাবে না, তবে এই টেস্টেও বোলার শরীফুল ইসলামের চোখ ধাঁধানো নৈপুণ্য ক্রিকেট বিশ্ব নিশ্চয়ই মনে রাখবে। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সিনিয়রদের অভিজ্ঞতা এবং কোচিং স্টাফদের পরিকল্পনা মিলেই এই সাফল্য সম্ভব হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে ওয়ানডে ও টি টোয়েন্টিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, কিন্তু টেস্টে এমন অর্জন সত্যি বিরল। ষষ্ঠ স্থানে ওঠা মানে এখন বাংলাদেশ বিশ্বের শীর্ষ দলগুলোর কাতারে প্রবেশ করেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলগুলোর সঙ্গে একই তালিকায় নাম থাকা নিঃসন্দেহে গর্বের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে এই অর্জনকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়। সিরিজ ড্র করে র্যাঙ্কিংয়ে উন্নতি করা এক বিষয়, কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলা আরেক বিষয়। বাংলাদেশের ক্রিকেটারদের সামনে এখন সেই চ্যালেঞ্জ, তাদেরকে প্রমাণ করতে হবে যে এটি কেবল একবারের সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নতির সূচনা। এই অর্জনকে কেন্দ্র করে দেশের সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রিকেট প্রেমীদের আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ দলের এই সাফল্য। অনেকেই বলছেন এটি শুধু ক্রিকেট নয়, বরং জাতীয় গর্বের বিষয়, কারণ ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। সবশেষে বলা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ওঠা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আগামী দিনে এই সাফল্যকে আরও বড় করার দায়িত্ব এখন ক্রিকেটারদের হাতে। তারা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে একদিন হয়তো বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছবে। এমন স্বপ্ন দেখাও আর অমূলক মনে হবে না। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
9: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী সাইফুদ্দিন খান ও সঙ্গীরা, গীতিকার হেনা ইসলাম।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সাইফুদ্দিন খান ও সঙ্গীরা, গীতিকার হেনা ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সাইফুদ্দিন খান ও সঙ্গীরা, গীতিকার হেনা ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ।

দেশাত্মবোধক গানটি শুনলেন নাসরিন আক্তার নিনার কণ্ঠে, গীতিকার ছিলেন সাইদুর রহমান সাইদ। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর, আমি আবারও বলছি, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী 1448 হিজরি উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা ১টা বেজে ৫ মিনিটে। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা ৩টা বেজে ৫ মিনিটে। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনবেন বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে, দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, রাত ৮টা বেজে ৫৫ মিনিটে এবং রাত ৯টা বেজে ২০ মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন জামিউর রহমান লেমন দুপুর ১২টা ৩০ মিনিটে, নাহিদ সুলতানা পরিবেশন করবেন বেলা ২টা বেজে ৩০ মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল ৯টা বেজে ৫ মিনিটে। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন মলয়কান্তি মৈত্র বেলা ২টা বেজে ৪০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জুরা রহমানের পরিবেশনায় দুপুর ১২টা বেজে ২০ মিনিটে। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। পল্লী গীতি গেয়ে শোনাবেন হাসিয়ারা খাতুন হাসি।

0: দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।